0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rasa 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, RadioBanglanet.com.

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশী NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
7: Radio partner, radiobanglanet.com.

কথায় বলে একটি গাছ একটি প্রাণ, কিন্তু শুধুমাত্র একটি প্রাণ কিন্তু নয়, একটি গাছ যে কতগুলো প্রাণ বাঁচায় এটা শুনলে তাজ্জব মনে যেতে হয়। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের দিনে গতকালের থেকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করছি, অর্থাৎ গতকালও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম গাছকে নিয়ে, এমন কিছু কথা যেগুলো কিনা আমরা অনেকেই পুরোপুরি জানি না, কিন্তু জানলে খুবই ভালো লাগে। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করব এই গাছ সম্পর্কে, যার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে যে একটি গাছ একটি প্রাণ তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও অনেক কিছু। তো সেই অনেক কিছুর কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো আজকে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

0: দোলে।
1: ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে একটি গাছ কিন্তু শুধুমাত্র একটি প্রাণ নয়, আরও অনেক কিছু, ইনফ্যাক্ট আরও অনেক প্রাণ। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আমাদের আড্ডাটা জারি আছে গাছকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে এনভায়রনমেন্ট পরিশুদ্ধ করার ক্ষেত্রে, এনভায়রনমেন্ট চেঞ্জ রোখার ক্ষেত্রে গাছ কিন্তু একদম কি প্লেয়ার বলতে পারেন। একটি গাছ হিসাব মতো দেখা গেছে যে এক বছরে প্রায় 48 কিলোগ্রাম কার্বন একটি গাছ নিজে শুষে নিতে পারে এবং ঠিক সমপরিমাণ অক্সিজেন বাতাসে ছড়িয়ে দিতে পারে, যার দরুন প্রায় 12 জন অ্যাডাল্ট প্রাণীর শ্বাসের ক্ষেত্রে যে শ্বাসবায়ু অক্সিজেন লাগে সেটা পূরণ হয়ে যায়। তাহলে ভাবুন, একটি গাছ কিন্তু একটা মাত্র প্রাণ নয়, একটি গাছ অ্যাকচুয়ালি মোটামুটি 12টা প্রাণ। তো রেডিও বাংলানাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে গাছকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের ও প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

0: গাছ যে শুধুমাত্র আমাদের ক্ষেত্রে অক্সিজেন প্রোভাইড করে তাই কিন্তু নয়, গাছ কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য অনেক ভালো করে দিতে পারে। তো রেডিও বাংলায় ডট কমে শুনছে নিচ্ছে আর আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। গাছকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে রিসেন্ট রিসার্চে, রিসেন্ট স্টাডিজে একটা কথা প্রমাণিত হয়েছে যে যে সমস্ত মানুষজন গাছের সন্নিকটে থাকেন, যেমন ধরুন যার বাড়ির সামনে বেশ ঘন গাছের সারি আছে, তাদের কিন্তু মেন্টাল হেলথ অন্যান্য মানুষজনের তুলনায় অনেক ভালো। ইভেন এটাও দেখা গেছে যে নিকটবর্তী গাছের উপস্থিতি আপনাকে দয়ালু বা কাইন্ডার হতে সাহায্য করে। ইনফ্যাক্ট একটি রাসায়নিক কেমিক্যালের উল্লেখ পাওয়া গেছে, তার নাম ফাইটনসাইডস। এই ফাইটনসাইডস নির্গত হয় গাছের মধ্যে থেকে, আর তার জন্যই মানুষের মেন্টাল হেলথ এবং এই দানশীলতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পায়। তো রেডিও বাংলায় ডটকমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসলে গাছকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে না। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে গাছকে নিয়ে আরো অনেক কথা বের করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: ধরুন আপনি বড় রাস্তার ঠিক পাশেই থাকেন, মানে আপনার বাড়িটা বড় রাস্তার ঠিক পাশেই, অনবরত গাড়ির আওয়াজে আপনি টিকতে পারছেন না, কি করবেন বলুন তো? বাড়ির সামনে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাতে বেশ কয়েকটি গাছ লাগিয়ে দিন, তার ফলটা হবে এরকম যে আপনার জীবনে শান্তি ফিরে আসবে। তার কারণ কি জানেন? তার কারণ গাছ অ্যাটিনুয়েশন নামে একটা অদ্ভুত মেথডে কিন্তু সাউন্ড ওয়েভস আটকে দেয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, গাছের ডালপালা পাতা ইত্যাদির মাধ্যমে গাছ কিন্তু সাউন্ড ওয়েভসকে ব্লক করে দিতে সক্ষম। সেজন্য আপনার বাড়ির সামনে যদি গাছের সারি থাকে তাহলে অনাকাঙ্ক্ষিত শব্দ আপনাকে ডিস্টার্ব করতে পারবেই না। তো রেডিও বাংলায় ডকমে শুনছেই নিচ্ছি না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর গাছকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, অনলি অন রেডিও বাংলা নেট .com।
1: বউ কথা কইব না, আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা দূর হোক, কি জ্বালা!

সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য

চলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহার।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

আপনি জঙ্গলে পথ হারিয়ে গেছেন, তাহলে কি করবেন, কি আর করবেন, অনবরত পাক খেয়ে যাবেন, এটাই তো যাকে বলে ডেথ সার্কেল। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি যদি চান তাহলে সেই জঙ্গল থেকে বাইরে বেরিয়েই আসতে পারেন। তার ক্ষেত্রেও কিন্তু সাহায্য করবে আপনাকে গাছ। কোনো একটা গাছকে যদি আপনি মার্ক করে রাখেন এবং সেই গাছের বৈশিষ্ট্যগুলো দেখেন, তাহলে আপনি সেই গাছটিকে যদি একবার ভালো করে ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি ঠিক রাস্তায় আছেন কি নেই। তার কারণ প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল গাছের কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি থাকে, আলাদা আলাদা রূপসজ্জা এবং আলাদা আলাদা কাণ্ডবিন্যাস থাকে, যেগুলো দেখে খুব সহজেই চেনা যায় যে গাছটি সেই গাছটি নাকি অন্য কোনো গাছ। সুতরাং এই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসতেও কিন্তু গাছ আপনাকে প্রভূত পরিমাণে সাহায্য করতে পারে। তো রেডিও বাংলানেট ডট কম এ পৌঁছে নিচ্ছে ডানা গৌরব বসাচ্ছি আপনার মুখোমুখি। আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু কথা গাছকে নিয়ে। একটি গাছ একটি প্রাণ, সেটা তো আমরা জানি, কিন্তু শুধুমাত্র তাই নয়, আরো অনেক কিছু আছে গাছের জন্য যেগুলো আমরা পাই। তো সেরকমই কিছু স্বল্প জানা কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম, গতকালও শেয়ার করেছিলাম। কেমন লাগলো আপনার এই দুদিনের রাজা জানান আমাকে, আমাকে বের করুন আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানে থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই বেশ কিছু কথা হাজির হয়েছে আমার সঙ্গে এবং গান নিয়েও আমি আছি। মন ভালো করার বেশ কিছু গান অবশ্যই আজকের আড্ডায় আপনাকে শোনাবো, কিন্তু তার আগে আপনাকে গেস করতে হবে যে আজকে কি নিয়ে কথা হবে। গেস করুন আর আমি ফিরে আসছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাঙালি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও একটা আড্ডা হচ্ছে এবং সেই আড্ডায় অবশ্যই আমাদের খোলামেলা আড্ডা অনেক দিন ধরে হয়নি, সেই আড্ডাই আজকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আড্ডার কি ঠিক কোনো সময় হয়? কিন্তু যদি আমরা বলি বিকালবেলার আড্ডাটা, তাহলে কিন্তু একটা আলাদাই, বলে না যে এক্সট্রা মার্কস ফর এক্সট্রা গুড হ্যান্ড রাইটিং, ঠিক সেই রকমই একটা ব্যাপার যে যদি আমরা আড্ডার কোনো এক্সট্রা মার্কস দিতে পারি, তাহলে অবশ্যই সেই বিকালের আড্ডার জন্য রয়েই থাকে। এবং সেই যে সন্ধিক্ষণটা, অর্থাৎ বিকেল চলে যাচ্ছে আর সন্ধে আসছে, সেই সন্ধিক্ষণে কিন্তু গোধূলি লগ্নে আড্ডাটা জমে যায়।

radiobangani.com এ গোধুলি লগ্ন নিয়ে কথা হচ্ছে, এবং গোধুলি লগ্ন বলতে কিন্তু বিয়ের কথা আসে। আমি ঠিক সেই রকম লগ্নের কথা বলছি না, আমি সময় বা ক্ষণের কথা বলছি। বিকেলবেলা মানেই আমাদের কাছে যেমন আনন্দ, বিকেলবেলা মানে একটা রেস্টের সময়, বিকেলবেলা মানে একটা ব্রেক। আমার কাছে বিকেলবেলা যখন চলে যাচ্ছে যাচ্ছে, যখন সূর্যটা অস্ত চলে গেছে, আবার গিয়েও অস্ত যায়নি, মানে চারিদিকটা আলোময়, তখনও কিন্তু সন্ধ্যার যে অন্ধকার সেটা নামেনি। আর সেই সময়টা আমার কাছে ছিল একটা সত্যি, স্কুল থেকে এসে ও নিজের সব হোমওয়ার্ক করে বন্ধুরা মিলে পাড়ায় যে খেলতে যাওয়ার আনন্দ, মাঠে ঘাটে খেলতে যাওয়ার আনন্দ, সেটা কিন্তু গোধূলি বেলাতেই আমরা করে থাকি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

গোধুলি বেলা নিয়ে কথা বলছি, এবং গোধুলি বেলা বলতে ম্যাজিক আওয়ার। কেন বলে বলুন তো ম্যাজিক আওয়ার? সত্যি ম্যাজিকের মতোই সব কিছু হয়ে যায়। এই যে গোধুলি বেলায় আকাশটা কি অপরূপ সুন্দর থাকে, যেই সময় আলোটা নিভছে নিভছে করছে, আবার আলোটা নেভে নেই, চারিদিকটায় রোদের সেই তেজটা নেই, কিন্তু সূর্যের ওই লাল আভাটা রয়ে গেছে। আর এই সময় যদি আপনি ফটো তুলতে চান, বা ফটো যেনি আপনার ফেস হয়, বা আপনি ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সবাই ম্যাজিক আওয়ারটাকে চুজ করতেই চায়। এবং আমার মনে হয় নিজের থেকেও এই ম্যাজিক আওয়ারে নেচারের ছবি খুব ভালো ওঠে। এবং আমার মনে হয় যে গোধুলি বেলাটা না একটা লক্ষ্মী বেলা, কারণ অনেক পুরাণ মতে বা বাস্তু মতেও কিন্তু এই গোধুলি বেলাটাকে অনেকেই শুভ মনে করেন। যদি আমরা একটু গ্রামের দিকে চলে যাই, তাহলে কিন্তু এই সময় সন্ধে পড়ে যায়। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের বাড়িতে যে সন্ধে দেওয়ার বা সন্ধের যে আরতি করার প্রচলন হয়, সেটা কিন্তু এই গোধুলি বেলা থেকে শুরু।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আজকে গোধূলি বেলা নিয়ে কথা বলছি, এমন একটা পার্টিকুলার ক্ষণ বা সময় যেই সময়টায় আমরা আনন্দ করতে ভালোবাসি, আমরা এক কাপ চায়ের সাথে সাথে খোশ মেজাতে আড্ডা দিতে পছন্দ করি। আবার ধরুন কখনো কখনো আমাদের মনে হয় যে ব্যস্ততার একটা শেষ বেলা, কারণ অফিস ফেরত সব যাত্রীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এই গোধূলি বেলায়। আবার ধরুন নস্টালজিয়াগুলো ভীষণভাবে আঁকড়ে জড়িয়ে থাকে এই গোধূলি বেলায়। আমার কাছে গোধূলি বেলা বলতে না অনেক কিছু, বিশেষ করে ছোটবেলার বেশ কিছু স্মৃতি বিজড়িত গোধূলি বেলা রয়েছে আমার কাছে। কিন্তু আপনার কাছে কি, আপনার কাছে কেন স্পেশাল? আর গোধূলি বেলা বলতেই আপনাকে যদি বলা হয় ওয়ান লাইনার কিছু বলতে, তাহলে আপনি কি বলবেন? অবশ্যই আমি অপেক্ষা থাকবো আপনার আনসার শোনার জন্য, আপনার প্রতিক্রিয়া শোনার জন্য, এবং তার জন্য আড্ডায় থাকতেই হবে এবং ভালোবাসতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য কান্দরিয়ার আড্ডাকে, এবং পাশে থাকতে হবে আর ফলো করতে হবে www.radiobanglanet.com। Thank you.

দেখছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। সোম থেকে শুক্র প্রতিদিন এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ এসে গেছি এবং আজকের এই আড্ডা আরেকটু স্পেশাল। আজকের আড্ডায় এলিজাবেথ টেলরকে নিয়ে কথা বলবো। তারা স্পর্শ করেছিলেন খ্যাতির শিখর, পেয়েছিলেন অসংখ্য ভক্তের ভালোবাসা, উদ্দাম প্রেমও এসেছিল একদিন জীবনে, তবু কোথাও যেন ছিল অপার শূন্যতা, অবসাদে দগ্ধ হতো মন। আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা বেছে নিয়েছিলেন বেহিসেবি জীবনযাপন, নিঃশব্দে এগিয়ে গিয়েছিলেন মৃত্যুর দিকে। জানব আজকে এলিজাবেথ টেলরের কিছু কথা। আসলে পাহাড়ে উঠতে উঠতে একটা সময়ে যাত্রী পৌঁছে যায় সব থেকে উঁচু চূড়ায়, আর তারপর নেমে আসা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। ঠিক সেরকমভাবে পর্দায় এলিজাবেথের যাত্রা শুরু হয়েছিল 1942 সালে। দেখতে দেখতে 3 দশক সময় চলে গেছে। তিনি অভিনয় করে ফেলেছেন 50-এর কাছাকাছি ছবিতে এবং এত দীর্ঘ যাত্রা হলিউডে দেখাই যায় না। কথাটা যে তিনি ভাবেন না এমন নয়, অনেক বন্ধুবান্ধবও এখন এই কথাই বলছেন। তবে সব কিছুই একটা সময় থাকে, সময় চলে গেলে অমূল্য বস্তু মূল্যহীন হয়ে পড়ে। তাই বিভিন্ন সিনেমা পত্রিকায় গসিপ কলম এই সবই লিখেছেন ক্রমাগত। এলিজাবেথ রোজ পড়েন, তারপর কাগজ বন্ধ করে মনে মনে চিন্তা করেন। একটা বিষয়ে অন্যকে বোঝানোর জন্য যুক্তি কত, তর্ক কত, তথ্যের প্রয়োজন। আমাদের আড্ডা আজকে সেই এলিজাবেথ টেলরকে নিয়ে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এলিজাবেথ টেলরের কথা নিয়ে ফিরে এলাম আমি গান মুসাফির শৌভিক। চলুন এগিয়ে যাই। দ্য ওনলি গেম ইন টাউন ছবিটা ফ্লপ করার পর থেকে একাধিক ছবি ফ্লপ করতে শুরু করেছে এলিজাবেথের। 1971 আন্ডার মিল্ক উড, 1972 সালে এক্স হোয়াইট অ্যান্ড চি এবং হ্যামার স্মিথ আউট। 1973 সালে আরও দুটো ছবি পরপর ফ্লপ করেছে। ইংরেজি ভাষায় নতুন ধরনের ছবির একটা জোয়ার এসেছে। আগে ছবি ছিল সাহিত্য নির্ভর, কিন্তু নতুন পরিচালকরা এখন ওই পুরনো ফর্মুলা থেকে বেরিয়ে এসেছে এবং এখন তাদের গল্প গল্পটা মানুষের দৈনন্দিন জীবন এখন ঢুকে পড়েছে অবলীলায়। আর তার পাশাপাশি ব্যবহার করা হচ্ছে উত্তেজনাপূর্ণ দৃশ্য। এই দুটি ক্ষেত্রে এলিজাবেথের স্বাচ্ছন্দ্যের বাইরে অন্যান্য কিছু না নিয়ে ভাবা যায় না, কিন্তু এই বয়সে পর্দায় সেই উত্তেজনাপূর্ণ দৃশ্য করতে গেলে বিষয়টা হাস্যকর হয়ে যাবে না? যা কাজ তিনি কখনোই করেননি, কেনই বা সেটা করতে যাবেন এখন? এইসব ভেবেই ঠিক করেছিলেন ইংরেজি ভাষার বাইরে ভাগ্য যাচাই করবেন। তাই ইটালিয়ান ছবিটায় অভিনয় যে খারাপ হয়েছিল এমন নয়, কিন্তু ছবিটা তেমন দর্শক পেল না। গত 3 বছরে সিনেমা জগতের অনেকেই মত পাল্টে ফেলেছেন। এলিজাবেথ যে বক্স অফিসে জোয়ার আনার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছেন এ বিষয়ে গোটা হলিউড নিশ্চিত। পাবলিক সেন্টিমেন্ট অনেকটাই শেয়ার বাজারের মতো, একবার উঠতে শুরু করলে যেমন উঠতে থাকে তেমন পড়তে শুরু করলে কিন্তু তাকে আর থামানো যায় না। সঙ্গে থাকুন, আমাদের এখন সময় হয়ে গেছে আবার কয়েকটা গান শোনা, তারপর ফিরে এসে আবার বলবো এলিজাবেথ টেলরের কিছু কথা। জুড়ে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এলিজাবেথ ট্রেলারের কথা নিয়ে আবার ফিরে এলাম আমি গান মুসাফির সৌভিক। তো রিচার্ডের সঙ্গে এলিজাবেথের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল এবং এই বিচ্ছেদের পর একদম একা হয়ে পড়লেন তিনি। এমন সময়ে সাধারণত অন্য কোনো পুরুষ এসে সেই শূন্যস্থান পূরণ করে দেওয়ার কথা ছিল, সেই চেষ্টা না করে এলিজাবেথ অন্য এক কাজ করলেন। 10 বছরের টানা একটা সম্পর্ক থেকে চট করে বেরিয়ে আসা কিন্তু মুশকিল, বাবা মা ছাড়া আর কোনো মানুষের সঙ্গেই এত দীর্ঘ জীবন কাটাননি এলিজাবেথ। বিবাহ বিচ্ছেদের পর কয়েকটা মাস কাটতে না কাটতেই একটা কাণ্ড করে ফেলেন এলিজাবেথ আর রিচার্ড, এমন একটা কাণ্ড যা কেবল রূপকথাতেই সম্ভব। 10 অক্টোবর 1975 তার আবার বিয়ে করলেন, আর এই সময় দ্য ব্লু বার্ড ছবিতে অভিনয় করছেন এলিজাবেথ, আর এই ছবিটা শিশুদের রূপকথা। হলিউডের ছবিতে তখন নানাভাবে আবার ফিরে আসতে চাইছেন এলিজাবেথ, স্বাভাবিকভাবে না হলে রূপকথার মধ্যে দিয়ে, কিন্তু সেই আশাও পূরণ হলো না। $12 মিলিয়ন তৈরি হওয়া ছবিটা 3.5 মিলিয়ন ব্যবসা করতে না করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ততদিনে আর একটা কঠিন সত্য বুঝতে পেরেছেন এলিজাবেথ, একবার ভেঙে গেলে সেই আয়না পুরনো মুখ যেমন দেখা যায় না, ঠিক তেমনই নির্ভরতা চেয়ে প্রাক্তন স্বামীর দিকে হাত বাড়ালেই পুরনো ভালোবাসাকে ফেরত পাওয়া যায় না। 29 জুলাই 1976 তাই দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এলিজাবেথ আর রিচার্ডের। এটা তার নিজের ষষ্ঠ বিবাহ বিচ্ছেদ। ততদিনে সিনেমার মোহ অনেকটাই কেটে গেছে এলিজাবেথের, তার শরীরও তখন আগের মতো নেই। হঠাৎ স্রোতের মুখে পড়ল যেভাবে খড়কুটোর মতো মানুষ ভেসে যায়, ঠিক এইভাবেই এলিজাবেথ হয়তো ভেসে যেতেন যদি না তার ছেলেমেয়েরা এসে মায়ের হাত ধরতেন। অনেক ভেবে ঠিক করলেন এবার কাজ করবেন টেলিভিশন পর্দায়। 1976 মুক্তি পেল টেলিছবি ভিক্টরি অন এনটেভে। টেলিছবিতে রোজগার কম, তবে এই ছবিগুলো সিনেমার মতো ফ্লপ করে না, তাই এই কাজটা করতে করতে টিভির পর্দায় আরও কিছু কাজ করলেন। এবং তার আগে অবশ্য তিনি বিয়ে করেছেন আমেরিকার নাম করা উকিল ও রাজনীতিবিদ জন ওয়ার্নারকে। 14 ডিসেম্বর 1976 জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করলেন এলিজাবেথ। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা। এলিজাবেথ টেইলরকে নিয়ে কথা, সে বিখ্যাত অভিনেত্রীর কথা। তো চল বললে কি আর যাওয়া যায়, মানুষের ভিড় সূর্যের আলোর মতো, আর সেই আলোয় নক্ষত্র দেখা যায় না, নক্ষত্র দেখা যায় রাতের অন্ধকারে, খানিকটা আড়াল অন্ধকার, তাই সবসময় সিনেমার নক্ষত্রদের সঙ্গী। এখন আগের সেই রিচার্ডকে আর খুঁজে পাচ্ছেন না এলিজাবেথ। সিনেমাগুলো পরপর ফ্লপ করার পর কেন যেন মনে হচ্ছে রিচার্ড নিজেও খানিকটা সরে যাচ্ছেন দূরে। কিছুদিন হলো ব্যবহারের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছেন এলিজাবেথ। আগে কোথাও একসঙ্গে যাওয়ার কথা উঠলে রিচার্ড মানা করতেন না, যদি একান্তই তার কোনো কাজ না থাকতো। এখন যেন একা থাকতেই বেশি পছন্দ করেন রিচার্ড। অনেকবার অনুরোধ করার পরও তিনি রাজি হননি তার সঙ্গে শ্বশুরবাড়ি আসতে। অথচ বসন্তের সময় এই বাড়িটাকে বিশেষভাবে পছন্দ করতেন রিচার্ড। মাঝে মাঝে নিজেই তাড়া দিতেন, মায়ের কাছে তো অনেকদিন যাওনি তুমি, এই বাড়ির বাগানের চেরি ব্লসম গাছটার পাশে পুরনো বাঁচের বেঞ্চটা বড় প্রিয় ছিল রিচার্ডের। কতদিন দিয়ে ওখানে তারা একসঙ্গে বসে থেকেছেন তার কিন্তু হিসেব নেই। আর আজ এ বাড়ি আসার কথা শুনতে বললে তুমি যাও, আমার কাজ আছে। এলিজাবেথ জানেন কোনো কাজ তার নেই। এলিজাবেথ টেইলরের জীবন নিয়ে কথা হচ্ছে, বলা যেতে পারে নিঃসঙ্গ নক্ষত্র এলিজাবেথ টেইলর। আজকের এই আড্ডা শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো সিরিয়ালটা। 4475039657122 আমাদের আড্ডা জারি থাকবে। এখন গান, চলুন কয়েকটা গান শুনে আবারও ফিরে আসছি এলিজাবেথ টেইলরের বাকি কিছু কথা নিয়ে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে এলিজাবেথ টেইলরকে নিয়ে। তো 4 ডিসেম্বর 1976 সালে জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করেন এলিজাবেথ। জন ওয়ার্নারদের প্রেমে তিনি পড়েছিলেন ব্রিটিশ রানী এলিজাবেথের দেওয়া এক ভোজ সভায় গিয়ে, এবং এলিজাবেথ তখন রিচার্ডের সঙ্গে তার দ্বিতীয় বিবাহের ক্ষতবিক্ষত পথ দিয়ে হাঁটছেন। বিশাল রানীর ভোজসভায় উপস্থিত নারী পুরুষ যখন একে অপরের সঙ্গে নাচে যোগ দিয়েছেন, তখন জন ওয়ার্নার দেখলেন এলিজাবেথ কিছুটা দূরে একা দাঁড়িয়ে রয়েছেন। অভিনেত্রীর চোখের ভাষা পড়তে ব্যাচেলর এই রাজনীতিবিদ ভুল করেননি, কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, উইল ইউ জয়েন মি। এমন প্রস্তাবে দূরে সরে থাকাটা অভদ্রতা, কিন্তু তাই বলে কি এত কাছে সরে আসতে হয়? নাচের মধ্যে ওয়ার্নার কখন যে নিজের কাছে একটা প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি নিজেই বুঝতে পারেননি। সঙ্গীতের দমক তাই খানিকটা কমে যেতেই এলিজাবেথ মাথা রেখেছিলেন জন ওয়ার্নারের কাঁধে। তার স্পর্শে জন বুঝেছিলেন তার মনের কথা, তাই কানে কানে বলেছিলেন, আমি রাজনীতি করি তাই উঁচু কণ্ঠে ভাষণ দেওয়া আমার অভ্যেস, কিন্তু আজ এমন একটা কথা বলতে চাই যা কোনোদিন উঁচু কণ্ঠে বলা যাবে না। এলিজাবেথ প্রশ্ন করেছিলেন, কি কথা? লিজের কানের কাছে মুখ নিয়ে জন ওয়ার্নার বলেছিলেন, ভালোবাসতে চাই, তুমি কি একটা সুযোগ দেবে? জন ওয়ার্নারকে 4 ডিসেম্বর 1976 থেকে 7 নভেম্বর 1982 পর্যন্ত টানা 6 বছর সময় দিয়েছিলেন এলিজাবেথ। দীর্ঘ এই সময় নিজেকেও পর্দায় নতুনভাবে ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও নিজের পুরনো দিন ফিরে পাননি এলিজাবেথ। কম বাজেটের ছবিগুলো কোনোটাও মুখ থুবড়ে পড়েছে, কোনোটা আবার কোনো রকমে রক্ষা করেছে সম্মান। এরই মধ্যে 1981 সালে ডাক পেলেন টিভি ধারাবাহিক জেনারেল হসপিটাল থেকে। নিজের শরীরের অবস্থা তখন ক্রমাগত খারাপ দিকে যাচ্ছিল, মাঝে মাঝেই তাকে ভর্তি হতে হচ্ছিল হাসপাতালে। খানিকটা সুস্থ হয়ে কাজে ফিরতে না ফিরতে আবার হাসপাতালের বিছানা যেন হাতছানি দিয়ে ডাকে এলিজাবেথকে। জেনারেল হসপিটাল ধারাবাহিকটা জনপ্রিয়তা পেল, তবে নিয়মিত অভিনয় ধকল তিনি আর নিতে পারছিলেন না। এই সময় কয়েকটা টেলিছবিতেও পরপর কাজ করলেন এলিজাবেথ। তো সিনেমার কাজের মতো আনন্দ নেই এই সব কাজে, আর সেই আনন্দহীনতা যেন স্নান করে নিল তার জন ওয়ার্নার আর তার সম্পর্কের মধ্যেও। 1983 সালের শুরুর দিকে একদিন নোবেল কওয়ার্ড এলেন এলিজাবেথের সঙ্গে দেখা করতে। খানিকটা কথাবার্তার পর নোবেল বললেন, একটা মঞ্চনাটকের কথা ভাবছি, তুমি রাজি হলে কাজটার হাত দেব। এলিজাবেথ অনেক বড় শিল্পীকে চেনেন যারা মঞ্চনাটক দিয়ে শুরু জীবন এবং ধীরে ধীরে সিনেমার পর্দার নক্ষত্র হয়ে উঠেছেন। নোয়েল তরল পানিয়ে গলা ভিজিয়ে বললেন, কমেডি নাটক প্রাইভেট লাইফ নিয়ে ভাবছেন। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই। আমরা আজকের এই আড্ডার যে পুরো ব্যাপারটা, 1 ঘন্টার গান মুসাফিরের আড্ডা, দীপারুণ ভট্টাচার্যের একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আবারও কোনো এক ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে কিংবা আরও নতুন কোনো শো নিয়ে। আজ এ পর্যন্তই, টাটা।

0: আসে না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাক নাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল ডাক নাম নিয়ে, আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা, মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই। আমাকে জানিয়ে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার,
3: চলো লেটস গো।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন, তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই, তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে, আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর। আমার

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কি নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +44 750 396 5712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট। সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমাদের চারিপাশের মাটি, জল, বায়ু, গাছপালা, জীব জন্তু সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। আমাদের প্রতিদিনের বেঁচে থাকা এই পরিবেশেই, আমাদের বেঁচে থাকার রসদ আমরা এই পরিবেশ থেকেই খুঁজে পাই। আর মাঝে মাঝে আমাদের এই প্রকৃতির মধ্যেই আমাদের হারিয়ে যাওয়া, আমাদের আনন্দ খুঁজে নেওয়া, সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে আমরা আমাদের প্রকৃতির কথা বলবো। আমাদের প্রকৃতির গল্প, তার সাথে আমাদের সময় কাটানো সবকিছুই থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকে পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের প্রতিদিনের এই যে ব্যস্ততা, আমাদের প্রতিদিনের জীবন, সেখানে এই যে আমাদের ইট কাঠ পাথরের জঙ্গলে বেঁচে থাকা, সেখান থেকে মাঝে মাঝেই মন হাঁপিয়ে ওঠে। তখন মন ছুটি যায় আর সেই সময় হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতির মাঝে, আর সেখান থেকেই যেন আমরা খুঁজে পাই আমাদের আবার নতুন করে বাঁচার রসদ। সেই প্রকৃতির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নেচারের কথা বলছি, আমাদের চারিপাশে এই যে গাছপালা, পাহাড়, নদী, ঝর্ণা, সবকিছু নিয়েই তো আমাদের প্রকৃতি, যা আমাদের প্রতিনিয়ত আমাদের বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো সেগুলো দিয়ে থাকে, আর আমরা সেভাবেই নিজেদের এগিয়ে নিয়ে যাই। আর তারপর যখন এই যে আমরা রোজকার যে আমাদের একটা রুটিন লাইফ, সেখানে যখন আমরা সত্যি সত্যি রোজ রোজ এই একই কাজ করে করে আমরা যখন হাঁপিয়ে যাই, তখন মনে হয় যে যদি কদিনের একটু ছুটি পাওয়া যেত তাহলে ছুটতে চলে যেতাম সেই পাহাড়ের চূড়ায়, আর সেখানে গিয়ে একটু শান্তভাবে কিছুদিন কাটিয়ে সেই পাহাড়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখা, একটু পাহাড়ি রাস্তা দিয়ে আন মনে হেঁটে চলা, সবকিছু নিয়েই যে একদম প্রকৃতির কোলে কটা দিন কাটিয়ে আসা, সেটা যেন আবার নতুন করে কাজে ফেরার একটা আনন্দ জোগাতে সাহায্য করবে। আমাদের আজকের এই যে প্রকৃতি নিয়ে আমাদের গল্প আড্ডা জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ক্যাপিটাল ক্যাপিটাল বলে কই থেকে? আমি তো এক পয়সাও ঠেকাই নাই।
2: শুনলাম ওই সুডো বউ নাকি গাঁয়ের গহনা বিচার টাকা দিছে চন্দনের হাতে।
3: জিগাওরে কিসের টাকায় ব্যবসা হয়েছে, দোকান হয়েছে, কোথেকে ক্যাপিটাল আইলো? জিগাওরে ব্যবসা করব, ব্যবসা অত সোজা নাকি? সোজা নাকি? জিগাওরে
4: জামিলি, জামিলির কথা কো জামিলি।
5: সে কি না না
4: তুমি
3: এটা রে
1: ডাকে ডাকে ডাকে ডাকে ডাকে ডাকে দা
3: কারে দেহো কারে দেহো কারে দেহো কারে দেহো কারে দেহো
1: ডাকে ডাকে দা
5: ওতে কেউ না
1: বাপেসা জিগান তার জবাব দাও। ক্যাপিটাল ক্যাপিটাল কোথায় পাইলা কোথায় পাইলা কোথায় পাইলা?
4: ওই পেটা তো জুয়ারি, জুয়ার ধার মিটায় কাটা হয়। তুই ও জিগা নাও রে জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা।
5: ও মা না না চিচি
3: তামাশা হইতেছে, তামাশা কি করছো এই বাড়ির আশীর্বাদী গাউনা দিয়া? জবাব দাও।
6: ইসে বাবা
7: ওগো শুনছো
3: বংশমর্যাদা বুঝো, অর্থ বুঝো, এই কথাটার বংশমর্যাদা
1: বংশমর্যাদা হ বংশমর্যাদা
3: হাগরের মাইয়া
1: হাগর সিসি হাগর হাগর হাগর হাগর হাগর
3: দাদা বৌঠান অনেক অনেক বাধ্য করে আইছিলেন, তাই দেহ রাখছেন ওই পারে, তাই তোমার মতো মাইয়া মানুষ দেখে যাইতে হয় নাই।
1: সিসি হাগর হাগর হাগর হাগর
3: তুমি এক বিহা মাইয়া শ্বশুর কুলে কালি দিয়া বংশের নামে নাম ডুবাইয়া অও নাই তো বুক ফুলাইয়া দোকান খুলিয়া ব্যবসা করতেছি।
1: কানে ঢুকছে বাপের কথা? বাপের কথা বাপের কথা বাপের কথা
3: ছোট লোকের বেটি তোরে খড়ম পিঠা কই যা? আমি
4: সামিলি সামিলি
3: হাউগা আইস থাউ
1: হ খড়ম পিঠা হ হ খড়ম পিঠা
4: জুয়ারি
1: মাইয়া মানুষ ব্যবসা করে পরে হইব পরে হইব আইস থাউ কি কান বাবা পরে হইব পরে হইব
3: পরে
4: পরে পরে হইব পরে হইব
3: পরে হইব
4: হইয়া গেছে ইয়া।
8: বেড়াতে কার না ভালো লাগে, বিশেষ করে আমাদের এই যে প্রতিদিনের একটা রুটিন লাইফ, সেখানে আমরা যখন প্রতিনিয়ত একই কাজ করে করে একেবারে বোর হয়ে যাই, তখনই মনে হয় যদি কদিনের ছুটি পাওয়া যেত, একটু বেরিয়ে আসা যেত। আর তাহলে যেটা হয় সেটা হলো নতুন করে আবার কাজে ফেরার, সেই নতুন করে আবার কাজ করার একটা উৎসাহ পাওয়া যায়। আর সেই জন্যই কিন্তু মাঝে মাঝে একটু কাজ থেকে বিরতি অবশ্যই নিতে হয়। আর সেখানেই যদি বেরিয়ে পড়া যায় কোনো প্রকৃতির কোলে, ব্যাস তাহলে তো আর কথাই নেই। সেই প্রকৃতির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে প্রকৃতিতে বেড়ানোর কথা আমরা বলছি, আমরা প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানোর কথা বলছি, সেখানেই যেটা হয় সেটা হলো ওই যে বিরতিতে যাবার আগে বলছিলাম যে মাঝে মাঝেই মনে হয় ছুটে কোনো পাহাড়ের চূড়ায় চলে যাই, আবার ঠিক তেমনই অনেক সময় কিন্তু ভীষণ ভালো লাগে কোনো এক নদীর ধার দিয়ে হেঁটে চলতে। পাশ দিয়ে বয়ে চলেছে কুলু কুলু শব্দে কোনো নদী, আর তার পাশ দিয়ে হেঁটে চলা, কিংবা একটা ছোট্ট ডিঙি নৌকোয় বসে সেই নদীর বুকে বয়ে চলা, ব্যাস আর কি চাই। আর তার মধ্যে যদি সেই নদীতে ভাসতে ভাসতে দেখা যায় সূর্যাস্ত, তাহলে একেবারে মনে হয় এক স্বর্গীয় আনন্দ উপভোগ করা যায়। আর সেই যে একটা প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানো, সেই সময়টা যেন একেবারে অন্যরকম, একেবারে সেই আনন্দটা বহুদিন পর্যন্ত মনে রেখে দেবার জন্য, মনে গেঁথে রাখার জন্য সেই গল্প সেই আড্ডা আমাদের জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কেউ না।
1: আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখি, আমাদের পরিবেশ আমাদের অনেক কিছু শেখায়। আমরা যদি আমাদের দৈনন্দিন এই যে আমাদের একটা ব্যস্ত জীবন, সেই ব্যস্ততা থেকে যদি আমরা কিছুটা সময় বার করে নিতে পারি, বিশেষ করে ছুটির দিনগুলো যদি আমরা একটু পরিবেশের কাছাকাছি কিছুটা সময় কাটাতে পারি, আমাদের বাচ্চাদের যদি আমরা একটু এরকম নেচারের কাছে নিয়ে যেতে পারি, মাটির খুব কাছাকাছি ওরা যদি কিছুটা সময় কাটানোর সময় পায়, তাহলে ওরা অনেকগুলো জিনিস কিন্তু নিজেরাই শিখতে পারে। এমনকি আমাদের জীবনে পরিবেশের যে কতটা গুরুত্ব সেটাও আমরা ওদের কাছে পৌঁছে দিতে পারবো। ওদের মধ্যে এই অনুভূতিটা তৈরি হবে যে আমাদের জীবনে আমাদের পরিবেশের গুরুত্ব কতটা, আমাদের চারিপাশের যে গাছপালা নদী পাহাড় সব কিছুরই গুরুত্ব রয়েছে আমাদের জীবনে, এবং সেই জন্য তাদের বাঁচিয়ে রাখাটা আমাদের কতটা জরুরি, এমনকি আমাদের জীবনের কর্তব্য সেই গাছপালাকে বাঁচিয়ে রাখা। তাই এইভাবে যদি আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে সেগুলোকে আমরা ডেভেলপ করাতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্মের কাছেও পরিবেশের গুরুত্বটা অনেক বেশি করে অনুভূত হবে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে এই কথাগুলো ভীষণভাবে মনে পড়ছে। আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh. Net.com.

দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের পরিবেশ নিয়ে, আমাদের প্রকৃতি নিয়ে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকের এই বিশেষ দিনে একটু ফিরে দেখা, সত্যি আমাদের চারিপাশে আমাদের এই যে পরিবেশ, আমাদের প্রকৃতি, আমাদের জীবনে তার গুরুত্ব কতটা, সারাক্ষণ আমাদের মুক্ত হস্তে দান করে যাচ্ছে। আমাদের বেঁচে থাকার যে রসদ আমরা কিন্তু এই পরিবেশ থেকেই খুঁজে পাই। অথচ আমরা কি তার পরিবর্তে তাকে তার প্রাপ্যটুকু দিই? একবার একটু অবশ্যই ভাবা প্রয়োজন। আমাদের আজকের এই বিশেষ দিনের আমাদের এই আড্ডা এখানেই শেষ করতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিতাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: Voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনাকে কম্পাস হতে হবে, মানে আপনার ট্র্যাকিং স্কিলটা ঠিক ওরকমই থাকতে হবে, না হলে কিন্তু হবে না বস। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকারীদের যদি আমরা ধরি, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল ঠিক কী হতে পারে? অনেকেই বলতে পারেন যে অত্যন্ত ভালো শুটার হতে হবে, টার্গেট একদম নির্ভুল হতে হবে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছেই। কিন্তু তার থেকেও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্র্যাকিং, অর্থাৎ আপনাকে একটি জীবন্ত কম্পাস হতে হবে। আপনাকে জানতে হবে আপনি ঠিক কোন পজিশনে আছেন, কোন দিকে মুখ করে আছেন, কিংবা আপনার যে টার্গেট শিকার করবেন যে প্রাণীটিকে, সে কোথায় থাকতে পারে। এবং আরও একটি ব্যাপার হচ্ছে, আপনাকে কিন্তু প্রত্যেকটি প্রাণীর পায়ের ছাপ আলাদা করে চিনতে হবে, না হলে আপনি বুঝতেই পারবেন না কোনটা বাঘের ছাপ, কোনটা সিংহের ছাপ। তাহলেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে শিকার এবং শিকারীদের নিয়ে আরও অনেক কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাঁধা জানতে হবে, বুঝলেন, বাঁধা জানতে হবে আপনাকে। কি বাঁধতে হবে? জিনিসপত্র তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটি জিনিস, সেটা হলো মাচা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে শিকার এবং শিকারী, যদি আপনাকে শিকারী হতে হয় তাহলে কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বাঁধা। তা জিনিসপত্র বাঁধাই হোক, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাচা বাঁধা। মাচা অর্থাৎ কিছু কাঠের পাটাতনকে একটি ফ্ল্যাট সারফেসে পরিণত করা এবং সেটাকে গাছের ওপরে তুলে রাখা, যেখানে আপনি ওয়েট করবেন যদি আপনি শিকারী হন বন্দুক বাগিয়ে, এবং আপনার আশেপাশে আপনার টার্গেট যে প্রাণীটি আছে সে আসলেই গুরুম। কিন্তু এই মাচা কিন্তু বাঁধতে হয় অত্যন্ত কেয়ারফুলি, তার কারণ মাচা কখনো কখনো ছিঁড়েও যেতে পারে, এবং ছিঁড়ে গেলে কিন্তু সেই শিকারী সেখানেই শেষ, অর্থাৎ শিকারীর শিকার হয়ে যাবে আর কি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমাদের শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, অনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বহু নাম করা ব্যক্তিত্ব এই শিকারী অর্থাৎ বহু নাম করা শিকারী কিন্তু একটি কথা বলে গিয়েছেন যে কখনো কোনো প্রাণীকে, স্পেশালি যদি সেটা বড় প্রাণী হয়, যেমন ধরুন বাঘ কিংবা সিংহ, একটা গুলি করে তার কাছে যাবেন না। তার কারণ অনেক সময় এই বাঘ কিংবা সিংহ একটা গুলি খেয়ে মরার অভিনয় করে এবং কাছে গেলে তারা দাপটে লাফিয়ে উঠে আরও একবার অ্যাটাক করে এবং শিকারীকে সেখানেই শেষ করে দেয়। কিন্তু আয়রনি অফ ফেট হচ্ছে, যারা এই সমস্ত কথা বলেছেন, এরকম বড় বড় শিকারীরা, তারা অনেকেই কিন্তু এই একটি ভুল করেই একদম ওই পটল তুলেছেন আর কি। মানে তারা অত্যন্ত ওভার কনফিডেন্সের সঙ্গে হয়তো একটি গুলি করেই দেখতে গিয়েছিলেন যে বাঘ কিংবা সিংহ শেষ কি না। উল্টে বাঘ কিংবা সিংহ তাদেরকেই শেষ করে দিয়ে চলে গেছে। এটা হলো শিকারীদের আয়রনি অফ ফেট। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

এবং আমাদের চিরবিশ্বস্ত প্রাণী, সব থেকে বড় বন্ধু, আমাদের পোষ্য সারমেয়, আমাদের কুকুর, তারাও কিন্তু এই শিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করেন। এই যে বিভিন্ন ধরনের কুকুর আছে, তার মধ্যে একটি স্পিসিস হচ্ছে হান্টিং ডগ। এই হান্টিং ডগকে ছাড়া শিকার কিন্তু বলতে গেলে অকল্পনীয়। তার মধ্যে আবার একটি সাব স্পিসিস রয়েছে রিট্রিভার। এরকম বেশ কিছু রিট্রিভার কুকুর কিন্তু আমরা বাড়িতেও পুষি, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, যেমন ধরুন আমাদের ল্যাবরেডর রিট্রিভার। এরা কিন্তু শিকারের পরে শিকারকে নিয়ে আসতে, অর্থাৎ রিট্রিভ করতে রীতিমতন সাহায্য করে। কাজেই এই হান্টিং ডগকে ছাড়া অনেক ক্ষেত্রে শিকার করা পুরোপুরি অকল্পনীয়ই বটে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের হারানো সুরের আড্ডার আসর আজকে জমে আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকম আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

আমাদের জীবনের বিভিন্ন জায়গার মতো, বিভিন্ন ফিল্ডের মতো এই শিকারের ফিল্ডটিকেও কিন্তু এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট একদম বৈপ্লবিক পর্যায়ে নিয়ে গিয়েছে। তার কারণ, বিভিন্ন ক্ষেত্রে এখন শিকারের বিভিন্ন আঙ্গিকে অত্যন্ত সাহায্য করছে এই টেকনোলজি। যেমন ধরুন ট্রেল ক্যামেরা, কিংবা ধরুন জিপিএস সিস্টেম, এই সমস্ত কিন্তু শিকারীদের লোকেট করতে সাহায্য করে তাদের টার্গেট অ্যানিমেলকে। আর সেখান থেকেই অত্যন্ত সহজেই তারা টার্গেট অ্যানিমেলকে বুঝতেই পাচ্ছেন, শিকার করে ফেলেন। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকার এবং শিকারীদের নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। টাটা।

সোনালি স্বপন ভরা অন্তর, হাই সেই সোনা ভরা প্রান্তর, সোনালি স্বপন ভরা অন্তর, হাই সেই কৃষাণের কৃষাণীর।

0: নমস্কার, ক্যান্ডিডলি ইয়োরসের একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যার সঙ্গে আড্ডা দিতে বসেছি তার পরিচয়টা একটু পরে দিচ্ছি, কিন্তু একটা ঘটনা দিয়ে শুরু করব। মানে এই ফর্মাল এটা শুরু হওয়ার আগে ওনার সঙ্গে আলাপচারিতে একটা ঘটনা শুনলাম, সেটা একটা কিছুদিন আগে শোনা অন্য একটা অ্যানেকডোটস মনে পড়িয়ে দিল। মানে একজন খুব বিখ্যাত নামকরা বাঙালি শিল্পপতি বলো বা টেকনোক্র্যাট, তো উনি যখন ওনার জীবনের প্রথম কোম্পানিটা ইউএসএতে কিনেছিলেন, টেক ওভার করলেন বা অ্যাকোয়ার করলেন, করে খুবই খুশিতে উল্লাসে উচ্ছ্বাসে বীরভূমের ওনার মাকে ফোন করে বললেন যে জানো মা, কাল থেকে তোমার ছেলে একটা কোম্পানির মালিক। তো উনি একটা অন্যরকমের পজিটিভ ভাইস ভাইয়ে আশা করেছিলেন। তো ওদিক থেকে মার সঙ্গে খুব ভালো, খুব খুশি হলাম, খুব আনন্দের খবর। তা বাবা চাকরিটা ছাড়িস নি তো? তো আমাদের একটা ওভার এ লং পিরিয়ড অফ টাইম বাঙালি মানসিকতার মধ্যে ছিল, বিশেষ করে মায়েদের দিক থেকে, পরিবারের দিক থেকে, যে ব্যবসা করা মানে তার থেকে শতগুণ ভালো চাকরি কর, ব্যবসাটা করলেও চাকরিটা রেখে কর। তো একটু আগে আমার সঙ্গে ওনার কথা হচ্ছিলো, উনি একটা অদ্ভুত নিজের দিকে ঘটনায় বলেন যে ওনার ছেলে যখন চাকরি করতো, ভালো চাকরি করতো, সেই সময় ওনার স্ত্রী বলেছিলেন যে আমাদের এত বড় একটা এস্টাবলিশ ব্যবসা, সেটা না করে ছেলে দুলে চাকরি কেন করবে, ব্যবসায় চলে আসুক। তো এইটার মধ্যে দিয়ে কোনো একটা বাঙালি ব্যবসায়িক মানসিকতার পরিবর্তন বলুন বা ইভলিউশন অভিযোজন হচ্ছে কি না, সেই আলোচনাটা দিয়ে আমরা শুরু করবো, কেন ওটা ভীষণ রেলেভেন্ট এবং টপিক্যাল। এইবারে আমরা ওনার পরিচয়টা করাবো আপনাদের সঙ্গে। কুণাল মুখার্জি, উনি কর্ণধার এবং প্রতিষ্ঠাতা এমসাজ গোষ্ঠী বলবো, কারণ তিনটে কোম্পানি আছে তার আন্ডারে। মূলত হেলথ কেয়ারের একটা খুব স্পেশালাইজ জায়গা ওনার ব্যবসাটা, এবং এই যে অনেক সময় বলা হয় যে কিছুই হচ্ছে না বাঙালির, উনি কিন্তু একটা তার উজ্জ্বল ব্যতিক্রম বলা যেতে পারে। নিজের চেষ্টায় চাকরি থেকে বেরিয়ে এসে দাঁড় করানো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং এই যে বড় হওয়ার একটা ইতিহাস, এবং তাও একটা পশ্চিমবঙ্গের মফস্বল শহরে বলবো, যদিও এখন আর সেই অর্থে এই এলাকাগুলোকে মফস্বল বলা যায় না যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। সোদপুর এলাকায় ওনার ফ্যাক্টরি, এবং একটা নয় দুটো ফ্যাক্টরি রয়েছে। তো আমরা মিস্টার মুখার্জি বা কুণালবাবুর সঙ্গে আলোচনায় যাব। প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করলাম, এই যে আপনি আপনার পরিবারের মধ্যেই যে ঘটনাটা দেখলেন, যেটা আপনি একটু আগে বলছিলেন, সেইটা মানে কী রিফ্লেক্ট করে? মানে ধরুন আপনি যে সময় ব্যবসায় ঢুকলেন চাকরি ছেড়ে, তারপরে এই যে আপনার স্ত্রীর দিক থেকে যে ছেলে কেন পারিবারিক এত বড় ব্যবসাটা না করে চাকরি করবে, এর মধ্যে দিয়ে কি মানে ডাজ ইট রিফ্লেক্ট অর সিগনিফাই এনিথিং স্পেশাল?
1: ইস অফকোর্স দেয়ার টু অ্যাসপেক্টস। ওয়ান ইজ, লেট মি ফার্স্ট ক্লারিফাই দ্যাট আই এম নট অ্যান অ্যাক্সিডেন্টাল entrepreneur. It's not accidental, well thought, well planned, and knowing fully well once I'm leaving a job in a big corporate in a senior management position, holding lot of responsibility, comes with lot of money and other facilities. So once it's stratus, I have to forget all these things. From plane I have to come down to sleeper plus train. First thing, from five-star hotel to come to budget hotel, maybe known as a room,
0: and that was knowingly.
1: So first thing, that nobody should come to business. I've seen a lot of people doing good job whenever they're in problem, like I'm not achieving my target, I'm not achieving my career, curiosity areas, I'm here with horrible pressure under my boss, my management. I just want to leave the job and do anything. They're not entrepreneur. They want something just to stay back and look for another job. They can't be entrepreneur. Entrepreneur is always an entrepreneur. Even once I'm working as an employee, I'm also an entrepreneur. Because as an employee, if I have to be successful, the first thing what I need is entrepreneurship.
0: the sense of entrepreneurship, the spirit of entrepreneurship.
1: Spirit driven, not only an absolute person entrepreneurship. Like, I worked in a company, they're very big in biotechnology, worldwide number one company, BasilBest. We launch one after another new products. So it's a difficult task. Once I was asked, is it possible to launch this product? Why not? We have to be innovative in our mindset. We have to accept the changes. We have to adopt, we have to evolve. If you can't, we're not successful. So entrepreneurship is also important for an employee. But what is the problem in many companies? I'm not talking about all the companies. Almost 90% companies, even tomorrow, if M-Search becomes very big, the same thing may happen in a company also. Because that time, the entire workforce, everybody will be monitored or controlled by HR and a handful of people. So less control from the promoters, directors.
0: System driven.
1: It will be system driven. It's not bad. But problem lies inside. Space. Yep. Smaller space. I knew that this segment is going to be a flop. We want to explore that segment. No chance. Compliance. I have to depend on somebody else. So, innovation. I can't innovate. Someone innovates, I have to implement. Are you a scientist? We have a BD team, we have R&D team separately. You put your solution in the right place, in the right channel. If it is worth, it will be implemented. So space, then innovation, then implementation, and finally creation. Difficult to create. So once somebody wants to be an entrepreneur, he has to think that why I want to be an entrepreneur. There are 4-5 reasons. There's no standard set rule. But one thing is sure. You need to accept that you want to really do something new. You're not going to be me too kind of stuff. And you need to do something which nobody could have thought, but you are thinking. Let me glorify it. That's true.

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: Apni ki NRI ar India te phire eshe সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতি? তাহলে 24

0: 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: office.
1: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
6: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
7: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
8: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ the premium property especially for the NRIs. Properties er shonge thakche moner moto furnishings ar interior kori nawar subidhao, mane shudhu property noy ei jano puro nijer barir image.
7: Tai jokhoni India te ferar plan korben nischinte obosshoi jogajog korben ghar aja pardesi er shonge. Aro bishode jante visit korun www.gharajapardesi.labdesi.in.
9: shubchen radio banglanet.com bisher bangalir onnotomo thikana.

কণ্ঠে কুয়াশা, সুরে চন্দন, হেমন্তের আলো ছায়ার রাজ্য। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব কোনো স্মরণ সভা না, এ যেন সুরের শিউলি ছোঁয়া একটা দিন, যেখানে কথা কম কিন্তু অনুভবের দ্যুতি অনেক। হেমন্ত মুখোপাধ্যায় শ্রদ্ধেয় শিল্পী, তিনি শুধু গায়ক নন, তিনি যেন রাতের কপালে চাঁদের টিপ, তিনি যেন বৃষ্টি ভেজা জানালায় নরম আলো। তার কণ্ঠে শব্দ চেঁচায় না, শব্দ জড়িয়ে ধরে, তার সুরে ঢাকঢোল নেই, আছে মনের ভিতর ধীরে ধীরে প্রদীপ জ্বালার শব্দ। আজ গানে গানে থাকবে আমাদের শ্রদ্ধাঞ্জলি, ঠিক যেন সুর জলেই সুর পুজো। চলুন শুরু হোক আজকের সুরযাত্রা, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, শুভায়নের সঙ্গে আড্ডা জাংশনে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

আবারও তাড়াতাড়ি ফিরে এলাম আড্ডা জাংশনে। আপনার সঙ্গে আড্ডা দিতে আমি শুভায়ন। দেখুন না, আজকের দিনে আমরা সব কিছু খুব তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি কথা, তাড়াতাড়ি ভালো লাগা, তাড়াতাড়ি বিদায়। কিন্তু হেমন্তের গান বলে, থামো, একটু ধীরে হাঁটো, জীবনে একবার শুনে দেখো, জীবন কে একবার শুনে দেখো, জীবন কে একবার ভেবে দেখো। তার কণ্ঠ যেন পুরনো কলকাতার গলি, যেখানে হাওয়া পর্যন্ত নরম। তার সুর যেন বিকেলের শেষ রোদ, চোখে পড়ে, মনে পড়ে, আর তারপর চুপচাপ থেকে যায়। তবে আপনিও চুপচাপ থেকে যাবেন আড্ডা জাংশনে, আমার সঙ্গে আড্ডা দিতে কোথাও যাবেন না। ফিরবো আবারও কয়েকটা গানের পর।

আজ আড্ডা জাংশনে আড্ডা দিতে দিতে আপনাকে আমি শুভায়ন একটা প্রশ্ন করি। হ্যাঁ, একজন শিল্পীকে চেনা যায় কিভাবে? তার উচ্চারণে, নাকি তার নীরবতার ভাঁজে? শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ছিল এমনই এক মাধুর্য, যেন আলতো করে ছুঁয়ে যাওয়া শীতের রোদ। তিনি গাইতেন আর মনে হতো কোনো অদৃশ্য হাত হৃদয়ের অস্থিরতা টেনে এনে একটা শান্ত জায়গায় বসিয়ে দিচ্ছে। ফিরে যাব আবারও সেই দিনের গল্পে, সেই দিনের কথায়, যেখানে সুর ছিল সবচেয়ে বড় কথা। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ হেমন্তই হোক আমার আপনার মনোনিবেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে আপনার সঙ্গে আড্ডা দিতে। আমি শুভায়ন, রেডিও বাংলানেট ডট কমে। হেমন্ত মানেই স্মৃতি, কিন্তু সেই স্মৃতি ভারী নয়, সেই স্মৃতি মিষ্টি। যেমন পুরনো অ্যালবামের পাতায় হঠাৎ এক টুকরো হাসি ঝরে পড়ে, তার গানে মানবতা ছিল জাঁকজমকহীন অথচ গভীর, কণ্ঠে ছিল আমির চেয়ে বেশি আমরার কোমল ছায়া। চেতনায় হেমন্ত ফিরব আবার, কিন্তু কিছু সুরের পরে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন শুভায়নের সঙ্গে আড্ডা জাংশন, রেডিও বাংলানেট ডট কমে।

আজকে আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু হেমন্ত মুখোপাধ্যায়। তিনি কি শুধুই নস্টালজিয়া, নাকি তিনি এক মনের থেরাপি? তার গান যেন বলে, ভালোবাসা শুধুই কি পাওয়া তা নয়, ভালোবাসা মানে থাকা, হাতটা ধরা, নীরবে, ধীরে, নিবিড়ভাবে। কখনো কখনো আমরা যে কথাটি বলতে পারি না, হেমন্ত ঠিক সেই কথাকেই যেন সুরের ভিতর দিয়ে রেখে দেন, আর আমাদের চোখ নিজে থেকে চুপচাপ ভিজে যায়। শুনতে থাকুন আড্ডা জাংশন, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রিয় শ্রোতা বন্ধু, একটা ছোট্ট প্রশ্ন আবারও। ভালোবাসা কি সবসময় শব্দ চায়, নাকি কখনো কখনো শুধু একটা উপস্থিতি যথেষ্ট? এই যেমন আমি শুভায়ন খুঁজি প্রতি শনিবার আপনার উপস্থিতি আটটা জংশনে। হেমন্তের কণ্ঠে যেন আমরা শিখি ভালোবাসা মানে তাড়াহুড়ো নয়, ভালোবাসা মানে আলতো করে পাশে বসা। আর যদি আপনার মন ক্লান্ত হয়, হেমন্তের গানকে একবার বুকের কাছে এনে রাখুন না, দেখবেন নিঃশ্বাসটা হালকা হয়ে যাবে।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন। এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে আমরা এত কথা বলছি, তার গানে যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি মানে কি শুধুই আকাশ, শুধুই হাওয়া, নাকি তার গানে প্রকৃতি মানে মনের আবহাওয়া, মেঘলা দিন, নিঝুম রাত, কুয়াশা সকাল, সবই যেন তার কণ্ঠে একটা ঠিকানা পায়। আর তাই যখন জীবনটা খুব শব্দময় হয়ে ওঠে, আমরা পালাই একটা নরম সুরের কাছে, যেখানে নীরবতাও একটা গান।

শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় দেখিয়েছিলেন বাঙালির দাপট শুধু বাংলায় নয়, তখনকার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি দেখিয়েছিলেন সাদা ধুতি, সাদা পাঞ্জাবি বা বাঙালি পাঞ্জাবি যেটা আমরা বলে থাকি, সঙ্গে কালো মোটা ফ্রেমের চশমা, সেই পরেও কিন্তু স্টারডম মেনটেন করা যায়। তিনি শিখিয়েছিলেন শিল্প মানেই জোর নয়, শিল্প মানে সংযমের দীপ্তি, যেখানে গলা উঁচু হয় না কিন্তু বক্তব্য পৌঁছে যায় হৃদয়ের সবচেয়ে গভীর কোণে। তার গান যেন বলে, নিজেকে হারিও না, নিজের ভিতরের মানুষটাকে একটু সময় দাও, আজকের দিনের জন্য এটাই তো সবচেয়ে বড় শিক্ষা। স্লো ডাউন, টিউন ইন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেড লাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়

বাংলা গানের আকাশে যদি এক মায়ার আলো থাকে যা শুধু আমাদের মনকে উষ্ণ করে, তবে সেই আলোর নাম হেমন্ত মুখোপাধ্যায়। তিনি আমাদের দিয়েছেন নস্টালজিয়ার চাবি, নিরবতার ভাষা আর সুরের ভিতর দিয়ে ভালো থাকার এক আশ্রয়। আজ একটা কথা বারবার মনে আসছে, কোনো এক ইন্টারভিউতে শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকর বলেছিলেন যে ভগবানের কণ্ঠস্বর কখনো উনি শোনেননি। তিনি মনে করেন হয়তো ভগবানের কণ্ঠস্বর হেমন্তদার কণ্ঠস্বরের সাথে অনেকটা মিল পাবে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি
1: www.gharajaparadesi.labdesi.in।
3: বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আরও মন চাইছে আড্ডা দিতে, আরও ঘণ্টাখানেক হয়তো সারাটা দিন, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় আর বেশি বাকি নেই। ঘড়ির কাঁটা বলছে আজকের মতন এখানেই যেন ইতি জানতে হবে। তবে মন খারাপ করবেন না, ফিরবো আবারও আগামী সপ্তাহে আপনার জন্য, আপনার সঙ্গে আড্ডা দিতে এই আড্ডা জাংশনে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ আমাদের এই ছোট্ট শ্রদ্ধাঞ্জলি আপনাকে নিয়ে গানের জলে গানের পুজো এখানেই সমাপ্তি ঘটল। তবে হেমন্ত মুখোপাধ্যায়ের সমাপ্তি হয়তো কোনোদিনই ঘটবে না, কারণ তিনি আমাদের হৃদয়ে বিরাজ করছেন চিরটাকাল, বিরাজ করবেন চিরটাকাল। ধন্যবাদ, ভালো থাকবেন।

0: বিষ্টু
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ঐতিহাসিক যুগে এদেরকে দেখলে মনে করা হতো যে এরা হচ্ছেন পৌরুষের প্রতীক, এবং বর্তমান যুগেও অনেকেই এদেরকে বেশ সমীহই করেন। এরা হলেন শিকারি, আগে হ্যাঁ হ্যাঁ শিকারি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা জমতে চলেছে শিকারি এবং শিকারকে নিয়ে। এই শিকার এবং শিকারি একটা চিরকালীন ফ্যান্টাসি কিন্তু আমাদের বাঙালিদের। বেসিক্যালি আমরা যারা পাঠক সম্প্রদায় তারা এই শিকারের গল্প, বন জঙ্গলের গল্প পড়তে অত্যন্ত ভালোবাসি। তবে এই শিকারি ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এই বই খাতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই শিকারিকে নিয়ে বাস্তবেও এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

শিকার এবং শিকারি, এটা কতদিন ধরে এই আমাদের মানুষদের মধ্যে এক্সিস্ট করছেন এটা কিন্তু বলা যাবে না। তার কারণ হলো মানুষ সভ্যতার বা মানব সভ্যতার একদম শুরুর দিন থেকেই শিকার এবং শিকারীরা এক্সিস্ট করেন, একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে, যখন কিনা মানুষ ওই গুহার মধ্যে থাকতো প্রস্তর যুগে, তখনই কিন্তু এই শিকার এবং শিকারীরা মানব সভ্যতায় রীতিমতন এক্সিস্ট করতেন। তার কারণ হচ্ছে তখন শুধুমাত্র খাবার জোগাড় করার একমাত্র উদাহরণ বা একমাত্র ওয়ে ছিল হচ্ছে শিকার করা, আর সেই শিকার করতে করতেই মানুষজন একদম পাক্কা শিকারী হয়ে ওঠেন। তো রেডিও বাংলানের ডটকমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারী নিয়ে, আর এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের হারানো সুরের আড্ডাটা জারি থাকবে এই শিকার এবং শিকারী নিয়েই। সঙ্গে থাকুন।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রথমে ছিল এটা প্রয়োজন, পরবর্তীকালে এটা হয়ে যায় রিক্রিয়েশন। কিসের কথা বলছি? বলছি শিকারের কথা। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে মানব সভ্যতার একদম শুরুর দিকে, যখন কিনা মানুষ গুহায় থাকতো, তখন শিকার ছিল খাদ্য সংগ্রহের একমাত্র উপায়। পরবর্তীকালে মানব সভ্যতা যত এগিয়েছে, শিকার শুধুমাত্র খাদ্য সংগ্রহের উপায়ই ছিল না, সেটা পরবর্তীকালে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে পরিণত হয়েছিল। এমনকি রামায়ণ এবং মহাভারতীয় যুগেও কিন্তু আমরা শিকারের উল্লেখ পাই, যেখানে কিনা রাজা রাজরারা যেতেন শিকার করতে, তখন তাকে বলা হতো মৃগয়া, এবং সেটা একটা অন্যতম রিক্রিয়েশন। তাহলে ভাবুন, তোরেডিও বাংলানেট.কম এ এই হারানো সুরে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

এই মানব সভ্যতার ইতিহাসে যত আমরা শিকার করেছি বা যত আমরা শিকারীদের দেখেছি, তারা সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার করেছেন জানেন কি? শুনলে কিন্তু চমকে যাবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে শিকার আমরা অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে বহুদিন ধরেই করে আসছি, তো সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার হয়েছে এতে জানেন কি? আপনারা অনেকেই হয়তো বলবেন রাইফেল কিংবা বন্দুক ইত্যাদি, তো কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি সব থেকে বেশি কিন্তু ইন টার্মস অফ হিস্ট্রি ব্যবহার হয়েছে তীর ধনুক আগে। হ্যাঁ হ্যাঁ, তীর ধনুক, তীর ধনুক দিয়েই মানুষ সব থেকে বেশি শিকার করেছে। তাহলেই ভাবুন, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার ও প্রান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই শিকার এবং শিকারীদের নিয়েই জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও।

www.bangladesh.com

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

অভয়ারণ্য এবং শিকার, অর্থাৎ কনজারভেশন অ্যান্ড হান্টিং, এ দুটো সম্পূর্ণ বিপরীতমুখী বিপরীত ধর্মীয় একটা ব্যাপার, তাই তো? কিন্তু আমি যদি বলি এই শিকার অভয়ারণ্যকে সাপোর্ট করছে, তাহলে তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে শিকার এবং অভয়ারণ্য, অর্থাৎ হান্টিং আর কনজারভেশন, এটা পুরোপুরি বিপরীত ধর্মী একটা ব্যাপার। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই যে শিকার কিন্তু এই অভয়ারণ্যকে সাপোর্ট করে। তার কারণ হান্টিংয়ের জন্য যে লাইসেন্স ফি দিতে হয়, তার টাকা থেকেই কিন্তু অভয়ারণ্য বেশ ভালোভাবে চলতে পারে। অর্থাৎ ঘুরিয়ে এই হান্টিংই কিন্তু কনজারভেশনকে ফান্ডিং করছে এবং সাপোর্ট করছে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনাকে কম্পাস হতে হবে, মানে আপনার ট্র্যাকিং স্কিলটা ঠিক ওরকমই থাকতে হবে, না হলে কিন্তু হবে না বস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকারীদের যদি আমরা ধরি, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল ঠিক কী হতে পারে? অনেকেই বলতে পারেন যে অত্যন্ত ভালো শুটার হতে হবে, টার্গেট একদম নির্ভুল হতে হবে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছেই। কিন্তু তার থেকেও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্র্যাকিং, অর্থাৎ আপনাকে একটি জীবন্ত কম্পাস হতে হবে। আপনাকে জানতে হবে আপনি ঠিক কোন পজিশনে আছেন, কোন দিকে মুখ করে আছেন, কিংবা আপনার যে টার্গেট শিকার করবেন যে প্রাণীটিকে সে কোথায় থাকতে পারে। এবং আরও একটি ব্যাপার হচ্ছে, আপনাকে কিন্তু প্রত্যেকটি প্রাণীর পায়ের ছাপ আলাদা করে চিনতে হবে, না হলে আপনি বুঝতেই পারবেন না কোনটা বাঘের ছাপ কোনটা সিংহের ছাপ। তাহলেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে শিকার এবং শিকারীদের নিয়ে আরও অনেক কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাঁধা জানতে হবে, বুঝলেন, বাঁধা জানতে হবে আপনাকে। কি বাঁধতে হবে? জিনিসপত্র তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটি জিনিস, সেটা হলো মাচা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে শিকার এবং শিকারী, যদি আপনাকে শিকারী হতে হয় তাহলে কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বাঁধা, তা জিনিসপত্র বাঁধাই হোক, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাচা বাঁধা। মাচা অর্থাৎ কিছু কাঠের পাটাতনকে একটি ফ্ল্যাট সারফেসে পরিণত করা এবং সেটাকে গাছের ওপরে তুলে রাখা, যেখানে আপনি ওয়েট করবেন যদি আপনি শিকারী হন বন্দুক বাগিয়ে, এবং আপনার আশেপাশে আপনার টার্গেট যে প্রাণীটি আছে সে আসলেই গুরুম। কিন্তু এই মাচা কিন্তু বাঁধতে হয় অত্যন্ত কেয়ারফুলি, তার কারণ মাচা কখনো কখনো ছিঁড়েও যেতে পারে, এবং ছিঁড়ে গেলে কিন্তু সেই শিকারী সেখানেই শেষ, অর্থাৎ শিকারীর শিকার হয়ে যাবে আর কি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমাদের শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, অনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বহু নাম করা ব্যক্তিত্ব এই শিকারী, অর্থাৎ বহু নাম করা শিকারী কিন্তু একটি কথা বলে গিয়েছেন যে কখনো কোনো প্রাণীকে, স্পেশালি যদি সেটা বড় প্রাণী হয়, যেমন ধরুন বাঘ কিংবা সিংহ, একটা গুলি করে তার কাছে যাবেন না। তার কারণ অনেক সময় এই বাঘ কিংবা সিংহ একটা গুলি খেয়ে মরার অভিনয় করে এবং কাছে গেলে তারা দাপটে লাফিয়ে উঠে আরও একবার অ্যাটাক করে এবং শিকারীকে সেখানেই শেষ করে দেয়। কিন্তু আয়রনি অফ ফেট হচ্ছে, যারা এই সমস্ত কথা বলেছেন, এরকম বড় বড় শিকারীরা, তারা অনেকেই কিন্তু এই একটি ভুল করেই একদম ওই পটল তুলেছেন আর কি। মানে তারা অত্যন্ত ওভার কনফিডেন্সের সঙ্গে হয়তো একটি গুলি করেই দেখতে গিয়েছিলেন যে বাঘ কিংবা সিংহ শেষ কি না। উল্টে বাঘ কিংবা সিংহ তাদেরকেই শেষ করে দিয়ে চলে গেছে। এটা হলো শিকারীদের আয়রনি অফ ফেট। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
4: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন।

এবং আমাদের চিরবিশ্বস্ত প্রাণী, সব থেকে বড় বন্ধু, আমাদের পোষ্য সারমেয়, আমাদের কুকুর, তারাও কিন্তু এই শিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করেন। এই যে বিভিন্ন ধরনের কুকুর আছে, তার মধ্যে একটি স্পিসিস হচ্ছে হান্টিং ডগ। এই হান্টিং ডগকে ছাড়া শিকার কিন্তু বলতে গেলে অকল্পনীয়। তার মধ্যে আবার একটি সাব স্পিসিস রয়েছে রিট্রিভার। এরকম বেশ কিছু রিট্রিভার কুকুর কিন্তু আমরা বাড়িতেও পুষি, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, যেমন ধরুন আমাদের ল্যাব্রেডর রিট্রিভার। এরা কিন্তু শিকারের পরে শিকারকে নিয়ে আসতে, অর্থাৎ রিট্রিভ করতে রীতিমতন সাহায্য করে। কাজেই এই হান্টিং ডগকে ছাড়া অনেক ক্ষেত্রে শিকার করা পুরোপুরি অকল্পনীয়ই বটে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের হারানো সুরের আড্ডার আসর আজকে জমে আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকম আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নাইট ডট কম।

আমাদের জীবনের বিভিন্ন জায়গার মতো, বিভিন্ন ফিল্ডের মতো এই শিকারের ফিল্ডটিকেও কিন্তু এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট একদম বৈপ্লবিক পর্যায়ে নিয়ে গিয়েছে। তার কারণ, বিভিন্ন ক্ষেত্রে এখন শিকারের বিভিন্ন আঙ্গিকে অত্যন্ত সাহায্য করছে এই টেকনোলজি। যেমন ধরুন ট্রেল ক্যামেরা, কিংবা ধরুন জিপিএস সিস্টেম, এই সমস্ত কিন্তু শিকারীদের লোকেট করতে সাহায্য করে তাদের টার্গেট অ্যানিমেলকে। আর সেখান থেকেই অত্যন্ত সহজেই তারা টার্গেট অ্যানিমেলকে বুঝতেই পাচ্ছেন, শিকার করে ফেলেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকার এবং শিকারীদের নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: নমস্কার, ক্যান্ডিডলি ইয়োরসের একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যার সঙ্গে আড্ডা দিতে বসেছি তার পরিচয়টা একটু পরে দিচ্ছি, কিন্তু একটা ঘটনা দিয়ে শুরু করব। মানে এই ফর্মাল এটা শুরু হওয়ার আগে ওনার সঙ্গে আলাপচারিতে একটা ঘটনা শুনলাম, সেটা একটা কিছুদিন আগে শোনা অন্য একটা অ্যানেকডোটস মনে পড়িয়ে দিল। মানে একজন খুব বিখ্যাত নাম করা বাঙালি শিল্পপতি বলো বা টেকনোক্র্যাট, তো উনি যখন ওনার জীবনের প্রথম কোম্পানিটা ইউএসএতে কিনেছিলেন, টেক ওভার করলেন বা অ্যাকোয়ার করলেন, করে খুবই খুশিতে উল্লসে উচ্ছ্বাসে বীরভূমের ওনার মাকে ফোন করে বললেন যে জানো মা, কাল থেকে তোমার ছেলে একটা কোম্পানির মালিক। তো উনি একটা অন্যরকমের পজিটিভ ভাইস ভাইয়ে আশা করেছিলেন। তো ওদিক থেকে মা শুনলেন খুব ভালো, খুব খুশি হলাম, খুব আনন্দের খবর। তা বাবা চাকরিটা ছাড়িস নি তো? তো আমাদের একটা ওভার এ লং পিরিয়ড অফ টাইম বাঙালি মানসিকতার মধ্যে ছিল, বিশেষ করে মায়েদের দিক থেকে, পরিবারের দিক থেকে, যে ব্যবসা করা মানে তার থেকে শতগুণ ভালো চাকরি কর, ব্যবসাটা করলেও চাকরিটা রেখে কর। তো একটু আগে আমার সঙ্গে ওনার কথা হচ্ছিলো, উনি একটা অদ্ভুত নিজের দিকে ঘটনায় বলেন যে ওনার ছেলে যখন চাকরি করতো, ভালো চাকরি করতো, সেই সময় ওনার স্ত্রী বলেছিলেন যে আমাদের এত বড় একটা এস্টাবলিশ ব্যবসা, সেটা না করে ছেলে দুলে চাকরি কেন করবে, ব্যবসায় চলে আসুক। তো এইটার মধ্যে দিয়ে কোনো একটা বাঙালি ব্যবসায়িক মানসিকতার পরিবর্তন বলুন বা ইভলিউশন অভিযোজন হচ্ছে কি না, সেই আলোচনাটা দিয়ে আমরা শুরু করবো, কেন ওটা ভীষণ রেলেভেন্ট এবং টপিক্যাল। এইবারে আমরা ওনার পরিচয়টা করাবো আপনাদের সঙ্গে। কুণাল মুখার্জি, উনি কর্ণধার এবং প্রতিষ্ঠাতা এমসাজ গোষ্ঠী বলবো, কারণ তিনটে কোম্পানি আছে তার আন্ডারে। মূলত হেলথ কেয়ারের একটা খুব স্পেশালাইজ জায়গা ওনার ব্যবসাটা, এবং এই যে অনেক সময় বলা হয় যে কিছুই হচ্ছে না বাঙালির, উনি কিন্তু একটা তার উজ্জ্বল ব্যতিক্রম বলা যেতে পারে। নিজের চেষ্টায় চাকরি থেকে বেরিয়ে এসে দাঁড় করানো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং এই যে বড় হওয়ার একটা ইতিহাস, এবং তাও একটা পশ্চিমবঙ্গের মফস্বল শহরে বলবো, যদিও এখন আর সেই অর্থে এই এলাকাগুলোকে মফস্বল বলা যায় না যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। সোদপুর এলাকায় ওনার ফ্যাক্টরি, এবং একটা নয় দুটো ফ্যাক্টরি রয়েছে। তো আমরা মিস্টার মুখার্জি বা কুণালবাবুর সঙ্গে আলোচনায় যাব। প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করলাম, এই যে আপনি আপনার পরিবারের মধ্যেই যে ঘটনাটা দেখলেন, যেটা আপনি একটু আগে বলছিলেন, সেইটা মানে কী রিফ্লেক্ট করে? মানে ধরুন আপনি যে সময় ব্যবসায় ঢুকলেন চাকরি ছেড়ে, তারপরে এই যে আপনার স্ত্রীর দিক থেকে যে ছেলে কেন পারিবারিক এত বড় ব্যবসাটা না করে চাকরি করবে, এর মধ্যে দিয়ে কি মানে ডাজ ইট রিফ্লেক্ট অর সিগনিফাই এনিথিং স্পেশাল?
1: দিস অফকোর্স দেয়ার টু অ্যাসপেক্টস। ওয়ান ইজ, লেট মি ফার্স্ট ক্লারিফাই দ্যাট আই এম নট অ্যান অ্যাক্সিডেন্টাল entrepreneur. It's not accidental, well thought, well planned, and knowing fully well, once I'm leaving a job in a big corporate, in a senior management position, holding lot of responsibility, comes with lot of money and other facilities. So once I start a startup, I have to forget all these things. From plane, I have to come down to sleeper plus train. First thing. From five-star hotel to company to budget hotel, maybe non-AC room.
0: And that was knowingly?
1: Knowingly. So first thing, that nobody should come to business. I've seen a lot of people doing good job. Whenever they're in problem, like, I'm not achieving my target. I'm not achieving my career, curiosity areas. I'm here with horrible pressure under my boss, my management. I just want to leave the job and do anything. They're not anywhere. They want something just to stay back and look for another job. They can't be entrepreneur. Entrepreneur is always an entrepreneur. Even once I'm working as an employee, I'm also an entrepreneur. Because as an employee, if I have to be successful, the first thing what I need is entrepreneurship.
0: The sense of entrepreneurship, the spirit of entrepreneurship.
2: Not only an absolute person entrepreneurship. Like, I worked in a company, they're very big in biotechnology, worldwide number one company, Basel Best. We launched one after another new products. So it's a difficult task. Once I was asked, is it possible to launch this product? Why not? We have to be innovative in our mindset. We have to accept the changes. We have to adopt, we have to evolve. If you can't, we're not successful. So entrepreneurship is also important for an employee. But what is the problem in many companies? I'm not talking about all the companies. Almost 90% companies, even tomorrow, if M-Search becomes very big, the same thing may happen in a company also, because that time the entire workforce, everybody will be monitored or controlled by HR and a handful of people. So less control from the promoters, directors.
0: System driven.
2: It will be system driven. It's not bad, but problem lies inside space. Yep, smaller space. I knew that this segment is going to be a flop. We want to explore that segment. No chance. Compliance. I have to depend on somebody else. So, innovation. I can't innovate. Someone innovates, I have to implement. Are you a scientist? We have a BD team. We have R&D team separately. You put your solution in the right place, in the right channel. If it is worth, it will be implemented. So space, then innovation, then implementation, and finally creation. Difficult to create. So once somebody wants to be an entrepreneur, he has to think, that why I want to be an entrepreneur. There are 4 or 5 reasons. There's no standard set rule. But one thing is sure. You need to accept that you want to really do something new. You're not going to be me too kind of stuff. And you need to do something which nobody could have thought, but you are thinking. Let me glorify it. That's true.

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: যে সেটা
1: ছিল কোথায় গেল,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: বাবা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে, হায়
1: হায় হায় হায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
0: Apni ki NRI ar India te phire eshe settle করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
6: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
7: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
8: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ the premium property especially for the NRIs properties er shonge thakche moner moto furnishings ar interior kori nawar subidha mane shudhu property noy ei jano puro nijer barir image
7: tai jokhoni india te ferar plan korben nischinte obosshoi jogajog korben ghar aja pardesi er shonge aro bishode jante visit korun www.gharajapardesi.labdesi.in
9: shunchen radio banglanet.com bisher bangalir onnotomo thikana

কণ্ঠে কুয়াশা, সুরের চন্দন, হেমন্তের আলো ছায়ার রাজ্য। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব কোনো স্মরণ সভা না, এ যেন সুরের শিউলি ছোঁয়া একটা দিন, যেখানে কথা কম কিন্তু অনুভবের দ্যুতি অনেক। হেমন্ত মুখোপাধ্যায় শ্রদ্ধেয় শিল্পী, তিনি শুধু গায়ক নন, তিনি যেন রাতের কপালে চাঁদের টিপ, তিনি যেন বৃষ্টি ভেজা জানালায় নরম আলো। তার কণ্ঠে শব্দ চেঁচায় না, শব্দ জড়িয়ে ধরে। তার সুরে ঢাকঢোল নেই, আছে মনের ভিতর ধীরে ধীরে প্রদীপ জ্বালার শব্দ। আজ গানে গানে থাকবে আমাদের শ্রদ্ধাঞ্জলি, ঠিক যেন সূর্যলেই সুর পুজো। চলুন শুরু হোক আজকের সুরযাত্রা, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, শুভায়নের সঙ্গে আড্ডা জাংশনে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

আবারও তাড়াতাড়ি ফিরে এলাম আড্ডা জাংশনে। আপনার সঙ্গে আড্ডা দিতে আমি শুভায়ন। দেখুন না, আজকের দিনে আমরা সব কিছু খুব তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি কথা, তাড়াতাড়ি ভালো লাগা, তাড়াতাড়ি বিদায়। কিন্তু হেমন্তের গান বলে, থামো, একটু ধীরে হাঁটো, জীবনে একবার শুনে দেখো, জীবন কে একবার শুনে দেখো, জীবন কে একবার ভেবে দেখো। তার কণ্ঠ যেন পুরনো কলকাতার গলি, যেখানে হাওয়া পর্যন্ত নরম। তার সুর যেন বিকেলের শেষ রোদ, চোখে পড়ে, মনে পড়ে, আর তারপর চুপচাপ থেকে যায়। তবে আপনিও চুপচাপ থেকে যাবেন আড্ডা জাংশনে, আমার সঙ্গে আড্ডা দিতে কোথাও যাবেন না। ফিরবো আবারও কয়েকটা গানের পর।

আজ আড্ডা জাংশনে আড্ডা দিতে দিতে আপনাকে আমি শুভায়ন একটা প্রশ্ন করি। হ্যাঁ, একজন শিল্পীকে চেনা যায় কিভাবে? তার উচ্চারণে, নাকি তার নীরবতার ভাঁজে? শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ছিল এমনই এক মাধুর্য, যেন আলতো করে ছুঁয়ে যাওয়া শীতের রোদ। তিনি গাইতেন আর মনে হতো কোনো অদৃশ্য হাত হৃদয়ের অস্থিরতা টেনে এনে একটা শান্ত জায়গায় বসিয়ে দিচ্ছে। ফিরে যাব আবারও সেই দিনের গল্পে, সেই দিনের কথায়, যেখানে সুর ছিল সবচেয়ে বড় কথা। শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ। আজ হেমন্তই হোক আমার আপনার মনোনিবেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে আপনার সঙ্গে আড্ডা দিতে। আমি শুভায়ন, রেডিও বাংলানেট ডট কমে। হেমন্ত মানেই স্মৃতি, কিন্তু সেই স্মৃতি ভারী নয়, সেই স্মৃতি মিষ্টি। যেমন পুরনো অ্যালবামের পাতায় হঠাৎ এক টুকরো হাসি ঝরে পড়ে, তার গানে মানবতা ছিল, জাঁকজমকহীন অথচ গভীর। কণ্ঠে ছিল আমির চেয়ে বেশি আমরার কোমল ছায়া। চেতনায় হেমন্ত ফিরব আবার, কিন্তু কিছু সুরের পরে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন শুভায়নের সঙ্গে আড্ডা জাংশন রেডিও বাংলানেট ডট কমে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

0: আজকে আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু হেমন্ত মুখোপাধ্যায়।
1: তিনি কি শুধুই নস্টালজিয়া, নাকি তিনি এক মনের থেরাপি?
0: তার গান যেন বলে, ভালোবাসা শুধুই কি পাওয়া তা নয়, ভালোবাসা মানে থাকা,
1: হাতটা ধরা, নীরবে, ধীরে, নিবিড়ভাবে।
0: কখনো কখনো আমরা যে কথাটি বলতে পারি না, হেমন্ত ঠিক সেই কথাকেই যেন সুরের ভিতর দিয়ে রেখে দেন, আর আমাদের চোখ
1: নিজে থেকে চুপচাপ ভিজে যায়।
0: শুনতে থাকুন আড্ডা জাংশন, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: রং বদলায়।
1: প্রিয় শ্রোতা বন্ধু, একটা ছোট্ট প্রশ্ন আবারও, ভালোবাসা কি সবসময় শব্দ চায়, নাকি কখনো কখনো শুধু একটা উপস্থিতি যথেষ্ট? এই যেমন আমি শুভায়ন খুঁজি প্রতি শনিবার আপনার উপস্থিতি আটটা জংশনে। হেমন্তের কণ্ঠে যেন আমরা শিখি ভালোবাসা মানে তাড়াহুড়ো নয়, ভালোবাসা মানে আলতো করে পাশে বসা। আর যদি আপনার মন ক্লান্ত হয়, হেমন্তের গানকে একবার বুকের কাছে এনে রাখুন না, দেখবেন নিঃশ্বাসটা হালকা হয়ে যাবে।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন। এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে আমরা এত কথা বলছি, তার গানে যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি মানে কি শুধুই আকাশ, শুধুই হাওয়া, নাকি তার গানে প্রকৃতি মানে মনের আবহাওয়া, মেঘলা দিন, মিঝুম রাত, কুয়াশা সকাল, সবই যেন তার কণ্ঠে একটা ঠিকানা পায়। আর তাই যখন জীবনটা খুব শব্দময় হয়ে ওঠে, আমরা পালাই একটা নরম সুরের কাছে, যেখানে নীরবতাও একটা গান।

0: শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় দেখিয়েছিলেন বাঙালির দাপট শুধু বাংলায় নয়, তখনকার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি দেখিয়েছিলেন সাদা ধুতি, সাদা পাঞ্জাবি বা বাঙালি পাঞ্জাবি যেটা আমরা বলে থাকি, সঙ্গে কালো মোটা ফ্রেমের চশমা, সেই পরেও কিন্তু স্টারডম মেনটেন করা যায়। তিনি শিখিয়েছিলেন শিল্প মানেই জোর নয়, শিল্প মানে সংযমের দীপ্তি, যেখানে গলা উঁচু হয় না কিন্তু বক্তব্য পৌঁছে যায় হৃদয়ের সবচেয়ে গভীর কোণে। তার গান যেন বলে নিজেকে হারিও না, নিজের ভিতরের মানুষটাকে একটু সময় দাও। আজকের দিনের জন্য এটাই তো সবচেয়ে বড় শিক্ষা। স্লো ডাউন, টিউন ইন।
1: বসে আছি বছর চেয়ে

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া

0: ইন্ডিয়ানেট.কম এর ওয়েব তরঙ্গে।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
2: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

মাগারে। কিরে খামলি কেন, বাজা। গামাপা মাগারে।

বাংলা গানের আকাশে যদি এক মায়ার আলো থাকে যা শুধু আমাদের মনকে উষ্ণ করে, তবে সেই আলোর নাম হেমন্ত মুখোপাধ্যায়। তিনি আমাদের দিয়েছেন নস্টালজিয়ার চাবি, নিরবতার ভাষা আর সুরের ভেতর দিয়ে ভালো থাকার এক আশ্রয়। আজ একটা কথা বারবার মনে আসছে, কোনো এক ইন্টারভিউতে শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকর বলেছিলেন যে ভগবানের কণ্ঠস্বর কখনো উনি শোনেন।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আরও মন চাইছে আড্ডা দিতে, আরও ঘণ্টাখানেক হয়তো সারাটা দিন, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় আর বেশি বাকি নেই। ঘড়ির কাঁটা বলছে আজকের মতন এখানেই যেন ইতি জানতে হবে। তবে মন খারাপ করবেন না, ফিরবো আবারও আগামী সপ্তাহে আপনার জন্য আপনার সঙ্গে আড্ডা দিতে এই আড্ডা জাংশনে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ আমাদের এই ছোট্ট শ্রদ্ধাঞ্জলি আপনাকে নিয়ে গানের জলে গানের পুজো এখানেই সমাপ্তি ঘটল। তবে হেমন্ত মুখোপাধ্যায়ের সমাপ্তি হয়তো কোনোদিনই ঘটবে না, কারণ তিনি আমাদের হৃদয়ে বিরাজ করছেন চিরটাকাল, বিরাজ করবেন চিরটাকাল। ধন্যবাদ, ভালো থাকবেন।

0: বিষ্টু
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ঐতিহাসিক যুগে এদেরকে দেখলে মনে করা হতো যে এরা হচ্ছেন পৌরুষের প্রতীক, এবং বর্তমান যুগেও অনেকেই এদেরকে বেশ সমীহই করেন। এরা হলেন শিকারী, আগে হ্যাঁ হ্যাঁ শিকারী। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা জমতে চলেছে শিকারী এবং শিকারকে নিয়ে। এই শিকার এবং শিকারী একটা চিরকালীন ফ্যান্টাসি কিন্তু আমাদের বাঙালিদের। বেসিক্যালি আমরা যারা পাঠক সম্প্রদায় তারা এই শিকারের গল্প, বন জঙ্গলের গল্প পড়তে অত্যন্ত ভালোবাসি। তবে এই শিকারী ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এই বই খাতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই শিকারীকে নিয়ে বাস্তবেও এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

শিকার এবং শিকারি, এটা কতদিন ধরে এই আমাদের মানুষদের মধ্যে এক্সিস্ট করছেন এটা কিন্তু বলা যাবে না। তার কারণ হলো মানুষ সভ্যতার বা মানব সভ্যতার একদম শুরুর দিন থেকেই শিকার এবং শিকারীরা এক্সিস্ট করেন, একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে, যখন কি না মানুষ ওই গুহার মধ্যে থাকতো প্রস্তর যুগে, তখনই কিন্তু এই শিকার এবং শিকারীরা মানব সভ্যতায় রীতিমতন এক্সিস্ট করতেন। তার কারণ হচ্ছে তখন শুধুমাত্র খাবার জোগাড় করার একমাত্র উদাহরণ বা একমাত্র ওয়ে ছিল হচ্ছে শিকার করা, আর সেই শিকার করতে করতেই মানুষজন একদম পাক্কা শিকারি হয়ে ওঠেন। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারি নিয়ে, আর এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের হারানো সুরের আড্ডাটা জারি থাকবে এই শিকার এবং শিকারি নিয়েই। সঙ্গে থাকুন।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। বাংলার গান বাঙালির প্রাণ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রথমে ছিল এটা প্রয়োজন, পরবর্তীকালে এটা হয়ে যায় রিক্রিয়েশন। কিসের কথা বলছি? বলছি শিকারের কথা। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে মানব সভ্যতার একদম শুরুর দিকে, যখন কিনা মানুষ গুহায় থাকতো, তখন শিকার ছিল খাদ্য সংগ্রহের একমাত্র উপায়। পরবর্তীকালে মানব সভ্যতা যত এগিয়েছে, শিকার শুধুমাত্র খাদ্য সংগ্রহের উপায়ই ছিল না, সেটা পরবর্তীকালে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে পরিণত হয়েছিল। এমনকি রামায়ণ এবং মহাভারতীয় যুগেও কিন্তু আমরা শিকারের উল্লেখ পাই, যেখানে কিনা রাজা রাজরারা যেতেন শিকার করতে, তখন তাকে বলা হতো মৃগয়া, এবং সেটা একটা অন্যতম রিক্রিয়েশন। তাহলেই ভাবুন, তরেনিও বাংলানেট.কমে এই হারানো সুরে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

এই মানব সভ্যতার ইতিহাসে যত আমরা শিকার করেছি বা যত আমরা শিকারীদের দেখেছি, তারা সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার করেছেন জানেন কি? শুনলে কিন্তু চমকে যাবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে শিকার আমরা অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে বহুদিন ধরেই করে আসছি, তো সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার হয়েছে এতে জানেন কি? আপনারা অনেকেই হয়তো বলবেন রাইফেল কিংবা বন্দুক ইত্যাদি, তো কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি সব থেকে বেশি কিন্তু ইন টার্মস অফ হিস্ট্রি ব্যবহার হয়েছে তীর ধনুক আগে। হ্যাঁ হ্যাঁ, তীর ধনুক, তীর ধনুক দিয়েই মানুষ সব থেকে বেশি শিকার করেছে। তাহলে ভাবুন, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যারও প্রান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই শিকার এবং শিকারীদের নিয়েই জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

অভয়ারণ্য এবং শিকার, অর্থাৎ কনজারভেশন অ্যান্ড হান্টিং, এ দুটো সম্পূর্ণ বিপরীত মুখী বিপরীত ধর্মী একটা ব্যাপার, তাই তো? কিন্তু আমি যদি বলি এই শিকার অভয়ারণ্যকে সাপোর্ট করছে, তাহলে তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে শিকার এবং অভয়ারণ্য, অর্থাৎ হান্টিং আর কনজারভেশন, এটা পুরোপুরি বিপরীত ধর্মী একটা ব্যাপার। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই যে শিকার কিন্তু এই অভয়ারণ্যকে সাপোর্ট করে। তার কারণ হান্টিংয়ের জন্য যে লাইসেন্স ফি দিতে হয়, তার টাকা থেকেই কিন্তু অভয়ারণ্য বেশ ভালোভাবে চলতে পারে। অর্থাৎ ঘুরিয়ে এই হান্টিংই কিন্তু কনজারভেশনকে ফান্ডিং করছে এবং সাপোর্ট করছে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনাকে কম্পাস হতে হবে, মানে আপনার ট্র্যাকিং স্কিলটা ঠিক ওরকমই থাকতে হবে, না হলে কিন্তু হবে না বস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকারীদের যদি আমরা ধরি, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল ঠিক কি হতে পারে? অনেকেই বলতে পারেন যে অত্যন্ত ভালো শুটার হতে হবে, টার্গেট একদম নির্ভুল হতে হবে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছেই। কিন্তু তার থেকেও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্র্যাকিং, অর্থাৎ আপনাকে একটি জীবন্ত কম্পাস হতে হবে। আপনাকে জানতে হবে আপনি ঠিক কোন পজিশনে আছেন, কোন দিকে মুখ করে আছেন, কিংবা আপনার যে টার্গেট শিকার করবেন যে প্রাণীটিকে, সে কোথায় থাকতে পারে। এবং আরও একটি ব্যাপার হচ্ছে, আপনাকে কিন্তু প্রত্যেকটি প্রাণীর পায়ের ছাপ আলাদা করে চিনতে হবে, না হলে আপনি বুঝতেই পারবেন না কোনটা বাঘের ছাপ, কোনটা সিংহের ছাপ। তাহলেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে শিকার এবং শিকারীদের নিয়ে আরও অনেক কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাঁধা জানতে হবে, বুঝলেন, বাঁধা জানতে হবে আপনাকে। কি বাঁধতে হবে? জিনিসপত্র তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটি জিনিস, সেটা হলো মাচা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে শিকার এবং শিকারী, যদি আপনাকে শিকারি হতে হয় তাহলে কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বাঁধা, তা জিনিসপত্র বাঁধাই হোক, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাচা বাঁধা। মাচা অর্থাৎ কিছু কাঠের পাটাতনকে একটি ফ্ল্যাট সারফেসে পরিণত করা এবং সেটাকে গাছের ওপরে তুলে রাখা, যেখানে আপনি ওয়েট করবেন যদি আপনি শিকারি হন বন্দুক বাগিয়ে, এবং আপনার আশেপাশে আপনার টার্গেট যে প্রাণীটি আছে সে আসলেই গুরুম। কিন্তু এই মাচা কিন্তু বাঁধতে হয় অত্যন্ত কেয়ারফুলি, তার কারণ মাচা কখনো কখনো ছিঁড়েও যেতে পারে, এবং ছিঁড়ে গেলে কিন্তু সেই শিকারি সেখানেই শেষ, অর্থাৎ শিকারির শিকার হয়ে যাবে আর কি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমাদের শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলানেট ডট কম।

বহু নাম করা ব্যক্তিত্ব এই শিকারী অর্থাৎ বহু নাম করা শিকারী কিন্তু একটি কথা বলে গিয়েছেন যে কখনো কোনো প্রাণীকে, স্পেশালি যদি সেটা বড় প্রাণী হয়, যেমন ধরুন বাঘ কিংবা সিংহ, একটা গুলি করে তার কাছে যাবেন না। তার কারণ অনেক সময় এই বাঘ কিংবা সিংহ একটা গুলি খেয়ে মরার অভিনয় করে এবং কাছে গেলে তারা দাপটে লাফিয়ে উঠে আরও একবার অ্যাটাক করে এবং শিকারীকে সেখানেই শেষ করে দেয়। কিন্তু আয়রনি অফ ফেট হচ্ছে, যারা এই সমস্ত কথা বলেছেন, এরকম বড় বড় শিকারীরা, তারা অনেকেই কিন্তু এই একটি ভুল করেই একদম ওই পটল তুলেছেন আর কি। মানে তারা অত্যন্ত ওভার কনফিডেন্সের সঙ্গে হয়তো একটি গুলি করেই দেখতে গিয়েছিলেন যে বাঘ কিংবা সিংহ শেষ কিনা। উল্টে বাঘ কিংবা সিংহ তাদেরকেই

শেষ করে দিয়ে চলে গেছে। এটা হলো শিকারীদের আয়রনি অফ ফেট। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর অনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

এবং আমাদের চিরবিশ্বস্ত প্রাণী, সব থেকে বড় বন্ধু, আমাদের পোষ্য সারমেয়, আমাদের কুকুর, তারাও কিন্তু এই শিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করেন। এই যে বিভিন্ন ধরনের কুকুর আছে, তার মধ্যে একটি স্পিসিস হচ্ছে হান্টিং ডগ। এই হান্টিং ডগকে ছাড়া শিকার কিন্তু বলতে গেলে অকল্পনীয়। তার মধ্যে আবার একটি সাব স্পিসিস রয়েছে রিট্রিভার। এরকম বেশ কিছু রিট্রিভার কুকুর কিন্তু আমরা বাড়িতেও পুষি, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, যেমন ধরুন আমাদের ল্যাবরেডর রিট্রিভার। এরা কিন্তু শিকারের পরে শিকারকে নিয়ে আসতে, অর্থাৎ রিট্রিভ করতে রীতিমতন সাহায্য করে। কাজেই এই হান্টিং ডগকে ছাড়া অনেক ক্ষেত্রে শিকার করা পুরোপুরি অকল্পনীয়ই বটে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের হারানো সুরের আড্ডার আসর আজকে জমে আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকম আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নাইট ডট কম।

আমাদের জীবনের বিভিন্ন জায়গার মতো, বিভিন্ন ফিল্ডের মতো এই শিকারের ফিল্ডটিকেও কিন্তু এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট একদম বৈপ্লবিক পর্যায়ে নিয়ে গিয়েছে। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে এখন শিকারের বিভিন্ন আঙ্গিকে অত্যন্ত সাহায্য করছে এই টেকনোলজি। যেমন ধরুন ট্রেল ক্যামেরা কিংবা ধরুন জিপিএস সিস্টেম, এই সমস্ত কিন্তু শিকারীদের লোকেট করতে সাহায্য করে তাদের টার্গেট অ্যানিমেলকে, আর সেখান থেকেই অত্যন্ত সহজেই তারা টার্গেট অ্যানিমেলকে বুঝতেই পাচ্ছেন, শিকার করে ফেলেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকার এবং শিকারীদের নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: নমস্কার। ক্যান্ডিডলি ইয়োরসের একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যার সঙ্গে আড্ডা দিতে বসেছি তার পরিচয়টা একটু পরে দিচ্ছি, কিন্তু একটা ঘটনা দিয়ে শুরু করব। মানে এই ফর্মাল এটা শুরু হওয়ার আগে ওনার সঙ্গে আলাপচারিতে একটা ঘটনা শুনলাম, সেটা একটা কিছুদিন আগে শোনা অন্য একটা অ্যানেকডোটস মনে পড়িয়ে দিল। মানে একজন খুব বিখ্যাত নামকরা বাঙালি শিল্পপতি বলো বা টেকনোক্র্যাট, তো উনি যখন ওনার জীবনের প্রথম কোম্পানিটা ইউএসএতে কিনেছিলেন, টেক ওভার করলেন বা অ্যাকোয়ার করলেন, করে খুবই খুশিতে উল্লসে উচ্ছ্বাসে বীরভূমের ওনার মাকে ফোন করে বললেন যে জানো মা, কাল থেকে তোমার ছেলে একটা কোম্পানির মালিক। তো উনি একটা অন্যরকমের পজিটিভ ভাইস ভাইয়ে আশা করেছিলেন। তো ওদিক থেকে মা শুনলেন খুব ভালো, খুব খুশি হলাম, খুব আনন্দের খবর। তা বাবা চাকরিটা ছাড়িস নি তো? তো আমাদের একটা ওভার এ লং পিরিয়ড অফ টাইম বাঙালি মানসিকতার মধ্যে ছিল, বিশেষ করে মায়েদের দিক থেকে, পরিবারের দিক থেকে, যে ব্যবসা করা মানে তার থেকে শতগুণ ভালো চাকরি কর, ব্যবসাটা করলেও চাকরিটা রেখে কর। তো একটু আগে আমার সঙ্গে ওনার কথা হচ্ছিলো, উনি একটা অদ্ভুত নিজের দিকে ঘটনায় বলেন যে ওনার ছেলে যখন চাকরি করত, ভালো চাকরি করতো, সেই সময় ওনার স্ত্রী বলেছিলেন যে আমাদের এত বড় একটা এস্টাবলিশড ব্যবসা, সেটা না করে ছেলে দুলে চাকরি কেন করবে, ব্যবসায় চলে আসুক। তো এইটার মধ্যে দিয়ে কোনো একটা বাঙালি ব্যবসায়িক মানসিকতার পরিবর্তন বলুন বা ইভলিউশন অভিযোজন হচ্ছে কি না, সেই আলোচনাটা দিয়ে আমরা শুরু করবো, কেন ওটা ভীষণ রেলেভেন্ট এবং টপিক্যাল। এইবারে আমরা ওনার পরিচয়টা করাবো আপনাদের সঙ্গে। কুণাল মুখার্জি, উনি কর্ণধার এবং প্রতিষ্ঠাতা এমসাজ গোষ্ঠী বলবো, কারণ তিনটে কোম্পানি আছে তার আন্ডারে। মূলত হেলথ কেয়ারের একটা খুব স্পেশালাইজ জায়গা ওনার ব্যবসাটা, এবং এই যে অনেক সময় বলা হয় যে কিছুই হচ্ছে না বাঙালির, উনি কিন্তু একটা তার উজ্জ্বল ব্যতিক্রম বলা যেতে পারে। নিজের চেষ্টায় চাকরি থেকে বেরিয়ে এসে দাঁড় করানো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং এই যে বড় হওয়ার একটা ইতিহাস, এবং তাও একটা পশ্চিমবঙ্গের মফস্বল শহরে বলবো, যদিও এখন আর সেই অর্থে এই এলাকাগুলোকে মফস্বল বলা যায় না যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। সোদপুর এলাকায় ওনার ফ্যাক্টরি এবং একটা নয় দুটো ফ্যাক্টরি রয়েছে। তো আমরা মিস্টার মুখার্জি বা কুণালবাবুর সঙ্গে আলোচনায় যাব। প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করলাম, এই যে আপনি আপনার পরিবারের মধ্যেই যে ঘটনাটা দেখলেন, যেটা আপনি একটু আগে বলছিলেন, সেইটা মানে কী রিফ্লেক্ট করে? মানে ধরুন আপনি যে সময় ব্যবসায় ঢুকলেন চাকরি ছেড়ে, তারপরে এই যে আপনার স্ত্রীর দিক থেকে যে ছেলে কেন পারিবারিক এত বড় ব্যবসাটা না করে চাকরি করবে, এর মধ্যে দিয়ে কী মানে ডাজ ইট রিফ্লেক্ট অর সিগনিফাই এনিথিং স্পেশাল?
1: ইস অফকোর্স দেয়ার টু অ্যাসপেক্টস। ওয়ান ইজ, লেট মি ফার্স্ট ক্লারিফাই দ্যাট আই এম নট অ্যান অ্যাক্সিডেন্টাল entrepreneur. It's not accidental. Well thought, well planned, and knowing fully well, once I'm leaving a job in a big corporate, in a senior management position, holding lot of responsibility, comes with lot of money and other facilities. So once I start a startup, I have to forget all these things. From plane, I have to come down to sleeper plus train. First thing. From five-star hotel to company to budget hotel, maybe non-AC room.
0: And that was knowingly?
1: Knowingly. So first thing, that nobody should come to business. I've seen a lot of people doing good job. Whenever they're in problem, like, I'm not achieving my target. I'm not achieving my career, key result areas. I'm here with horrible pressure under my boss, my management. I just want to leave the job and do anything. They're not entrepreneur. They want something just to stay back and look for another job. They can't be entrepreneur. Entrepreneur is always an entrepreneur. Even once I'm working as an employee, I'm also an entrepreneur. Because as an employee, if I have to be successful, the first thing what I need is entrepreneurship.
0: The sense of entrepreneurship, the spirit of entrepreneurship.
2: Not only an absolute person entrepreneurship. Like, I worked in a company, they're very big in biotechnology, worldwide number one company, Basel Best. We launch one after another new products. So it's a difficult task. Once I was asked, is it possible to launch this product? Why not? We're too innovative in our mindset. We have to accept the changes. We have to adopt, we have to evolve. If you can't, we're not successful. So entrepreneurship is also important for an employee. But what is the problem in many companies? I'm not talking about all the companies. Almost 90% companies, even tomorrow, if M-Search becomes very big, the same thing may happen in a company also. Because that time, the entire workforce, everybody will be monitored or controlled by HR and a handful of people. So less control from the promoters, directors.
0: System driven.
2: It will be system driven. It's not bad. But problem lies inside. Space. Yep. Smaller space. I knew that this segment is going to be a flop. We want to explore that segment. No chance. Compliance. I have to depend on somebody else. So, innovation. I can't innovate. Someone innovates, I have to implement. Are you a scientist? We have a BD team, we have R&D team separately. You put your solution in the right place, in the right channel. If it is worth, it will be implemented. So space, then innovation, then implementation, and finally creation. Difficult to create. So once somebody wants to be an entrepreneur, he has to think that why I want to be an entrepreneur. There are 4 or 5 reasons. There's no standard set rule. But one thing is sure. You need to accept that you want to really do something new. You're not going to be me too kind of stuff. And you need to do something which nobody could have thought, but you are thinking. Let me glorify it. That's true.

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: That's just out of the box. I'm talking about business. But let me talk about our heart, our love. Rabindranath Tagore, what he thought, what he wanted to do, that open school. So school cannot be confined into a room. গাছের তলায় পড়াশোনা করা শান্তিনিকেতনে তাই উনি শুরু করতে চেয়েছিলেন থিং সো দ্যাটস হোয়াট ইউ ডিসকাসড দ্য সিস্টেম ইয়াস সিস্টেম উইল বি দেয়ার ডিসিপ্লিন শুড বি দেয়ার বাট দ্যাট ক্যান বি হ্যান্ডেলস অর দ্যাট ক্যান দ্যাট সিস্টেম শুড নট
1: স্ট্যান্ড ইন দ্য ওয়ে
0: হ্যাঁ স্ট্যান্ড ইন দ্য ওয়ে অর ইট শুড নট ডিসাপ্ট দ্য ইনোভেশন So, the word I call space. All the innovative persons, they should get space to work, space to innovate, to add value, most importantly. So, system many times comes in between. So, there should be a perfect balance between system and space. Difficult task. So, all the entrepreneurs, they have to address the bitter thing.
1: And these are very crucial issues actually.
0: There is no set rules.
1: So, the area which you currently operate in, that is a kind of very, very niche, extremely niche within the healthcare ecospace or healthcare system vertical. So was there any particular trigger behind getting into these? But ki theke ei idea ta elo apni ekta best well-established, I'm guessing, খুব একটা খুশি না হলেও কিন্তু ভালো ওয়েল এস্টাবলিশ ডিসেন্ট জব বলতে যা বোঝায় সেরকম একটা অত বড় কোম্পানিতে ছিলেন এই যে বেরিয়ে এসে হোয়াট প্রম্পটেড ইউ টু গেট ইন টু দিস বেসিক্যালি এই যে আপনি একটা ডায়াগনিস্টিকেরও একটা একদম নিশ ইয়েতে ঢুকলেন ফ্লুইড তার থেকে কী টেস্ট হবে এটা কীভাবে এলো
0: ফার্স্ট লেট মি ক্লারিফাই দ্যাট মেডিকেল ডিভাইস অর মেডটেক is the area very least known that time. I'm talking about 2010, 2009.
1: That was the year you started.
0: Yeah. Our company was incorporated in the year 2010, February. So by this time, we're clear that what we're going to do. So why this medical device or medtech? After spending 18 years in pharmaceutical, biotechnology, newer drugs, newer chemical entity. I never walked in medical device or medtech. But once I wanted to start the business, what is medtech and medical device? Listen, that unfortunately in India, volume wise, 70% business comes from imported product. MNCs and global players, only 30% comes to Indian companies. Here lies the opportunity for the Indian players to expand or explore and expand. Huge area. But this is a highly knowledge-driven business. Highly knowledge-driven business. So I loved knowledge-driven business. I love something new. In my entire career, I kept on launching new things. So, in medical device, I get everything. So, there are 5 points I can say. One, medical device business is knowledge driven. Very few people knew about the dynamics of the business at that time I'm talking about. So, it's easy to enter, easy to map the growth. Number two, if you talk about CAGR, medical device CAGR till today, I just surfing, is almost 19%. CAGR 19%. Wherein pharmaceutical may touch maximum 11%. So growth area, huge growth area, means huge opportunity. Another important part, profit. So profit percentage, if you gross profit or gross margin, what you call it, gross profit GP, much higher than any other pharmaceutical.

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
6: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
7: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
8: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
7: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
9: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কণ্ঠে কুয়াশা, সুরের চন্দন, হেমন্তের আলো ছায়ার রাজ্য। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব কোনো স্মরণসভা না, এ যেন সুরের শিউলি ছোঁয়া একটা দিন, যেখানে কথা কম কিন্তু অনুভবের দ্যুতি অনেক। হেমন্ত মুখোপাধ্যায় শ্রদ্ধেয় শিল্পী, তিনি শুধু গায়ক নন, তিনি যেন রাতের কপালে চাঁদের টিপ, তিনি যেন বৃষ্টি ভেজা জানালায় নরম আলো। তার কণ্ঠে শব্দ চেঁচায় না, শব্দ জড়িয়ে ধরে। তার সুরে ঢাকঢোল নেই, আছে মনের ভিতর ধীরে ধীরে প্রদীপ জ্বালার শব্দ। আজ গানে গানে থাকবে আমাদের শ্রদ্ধাঞ্জলি, ঠিক যেন সূর্যলেই সুর পুজো। চলুন শুরু হোক আজকের সুরযাত্রা, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, শুভায়নের সঙ্গে আড্ডা জাংশনে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

আবারও তাড়াতাড়ি ফিরে এলাম আড্ডা জাংশনে। আপনার সঙ্গে আড্ডা দিতে আমি শুভায়ন। দেখুন না, আজকের দিনে আমরা সব কিছু খুব তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি কথা, তাড়াতাড়ি ভালো লাগা, তাড়াতাড়ি বিদায়। কিন্তু হেমন্তের গান বলে, থামো, একটু ধীরে হাঁটো, জীবনে একবার শুনে দেখো, জীবন কে একবার শুনে দেখো, জীবন কে একবার ভেবে দেখো। তার কণ্ঠ যেন পুরনো কলকাতার গলি, যেখানে হাওয়া পর্যন্ত নরম। তার সুর যেন বিকেলের শেষ রোদ, চোখে পড়ে, মনে পড়ে, আর তারপর চুপচাপ থেকে যায়। তবে আপনিও চুপচাপ থেকে যাবেন আড্ডা জাংশনে, আমার সঙ্গে আড্ডা দিতে কোথাও যাবেন না। ফিরবো আবারও কয়েকটা গানের পর।

যেখানে সুর ছিল সবচেয়ে বড় কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ হেমন্তই হোক আমার আপনার মনোনিবেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: চলে যা।
1: ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে আপনার সঙ্গে আড্ডা দিতে। আমি শুভায়ন, রেডিও বাংলানেট ডট কমে। হেমন্ত মানেই স্মৃতি, কিন্তু সেই স্মৃতি ভারী নয়, সেই স্মৃতি মিষ্টি। যেমন পুরনো অ্যালবামের পাতায় হঠাৎ এক টুকরো হাসি ঝরে পড়ে, তার গানে মানবতা ছিল, জাঁকজমকহীন অথচ গভীর। কণ্ঠে ছিল আমির চেয়ে বেশি আমরার কোমল ছায়া। চেতনায় হেমন্ত ফিরব আবার, কিন্তু কিছু সুরের পরে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন শুভায়নের সঙ্গে আড্ডা জাংশন রেডিও বাংলানেট ডট কমে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

আজকে আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু হেমন্ত মুখোপাধ্যায়। তিনি কি শুধুই নস্টালজিয়া, নাকি তিনি এক মনের থেরাপি? তার গান যেন বলে ভালোবাসা শুধুই কি পাওয়া তা নয়, ভালোবাসা মানে থাকা, হাতটা ধরা, নীরবে ধীরে নিবিড়ভাবে। কখনো কখনো আমরা যে কথাটি বলতে পারি না, হেমন্ত ঠিক সেই কথাকেই যেন সুরের ভিতর দিয়ে রেখে দেন, আর আমাদের চোখ নিজে থেকে চুপচাপ ভিজে যায়। শুনতে থাকুন আড্ডা জাংশন, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: রং বদলায়।
1: প্রিয় শ্রোতা বন্ধু, একটা ছোট্ট প্রশ্ন আবারও। ভালোবাসা কি সবসময় শব্দ চায়, নাকি কখনো কখনো শুধু একটা উপস্থিতি যথেষ্ট? এই যেমন আমি শুভায়ন খুঁজি প্রতি শনিবার আপনার উপস্থিতি আটটা জংশনে। হেমন্তের কণ্ঠে যেন আমরা শিখি ভালোবাসা মানে তাড়াহুড়ো নয়, ভালোবাসা মানে আলতো করে পাশে বসা। আর যদি আপনার মন ক্লান্ত হয়, হেমন্তের গানকে একবার বুকের কাছে এনে রাখুন না, দেখবেন নিঃশ্বাসটা হালকা হয়ে যাবে।
2: মেয়ের ছোট।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন। এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে আমরা এত কথা বলছি, তার গানে যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি মানে কি শুধুই আকাশ, শুধুই হাওয়া, নাকি তার গানে প্রকৃতি মানে মনের আবহাওয়া, মেঘলা দিন, নিঝুম রাত, কুয়াশা সকাল, সবই যেন তার কণ্ঠে একটা ঠিকানা পায়। আর তাই যখন জীবনটা খুব শব্দময় হয়ে ওঠে, আমরা পালাই একটা নরম সুরের কাছে, যেখানে নীরবতাও একটা গান।

0: শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় দেখিয়েছিলেন বাঙালির দাপট শুধু বাংলায় নয়, তখনকার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি দেখিয়েছিলেন সাদা ধুতি, সাদা পাঞ্জাবি বা বাঙালি পাঞ্জাবি যেটা আমরা বলে থাকি, সঙ্গে কালো মোটা ফ্রেমের চশমা, সেই পরেও কিন্তু স্টারডম মেনটেন করা যায়। তিনি শিখিয়েছিলেন শিল্প মানেই জোর নয়, শিল্প মানে সংযমের দীপ্তি, যেখানে গলা উঁচু হয় না কিন্তু বক্তব্য পৌঁছে যায় হৃদয়ের সবচেয়ে গভীর কোণে। তার গান যেন বলে নিজেকে হারিও না, নিজের ভিতরের মানুষটাকে একটু সময় দাও। আজকের দিনের জন্য এটাই তো সবচেয়ে বড় শিক্ষা। স্লো ডাউন, টিউন ইন।
1: বসে আছি বছর চেয়ে

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসি মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেড লাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Bangalir adda manei ki shudhui golpo, naki moner janla khule dewar ek adbhut jadu. রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম বাঙালির গান বাঙালির প্রাণ কথার এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম

মাগারে। কিরে খাবলি কেন? বাজা গামাপা মাগারে।

বাংলা গানের আকাশে যদি এক মায়ার আলো থাকে যা শুধু আমাদের মনকে উষ্ণ করে, তবে সেই আলোর নাম হেমন্ত মুখোপাধ্যায়। তিনি আমাদের দিয়েছেন নস্টালজিয়ার চাবি, নিরবতার ভাষা আর সুরের ভিতর দিয়ে ভালো থাকার এক আশ্রয়। আজ একটা কথা বারবার মনে আসছে, কোনো এক ইন্টারভিউতে শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকর বলেছিলেন যে ভগবানের কণ্ঠস্বর কখনো উনি শোনেননি। তিনি মনে করেন হয়তো ভগবানের কণ্ঠস্বর হেমন্তদার কণ্ঠস্বরের সাথে অনেকটা মিল পাবে।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আরও মন চাইছে আড্ডা দিতে, আরও ঘণ্টাখানেক হয়তো সারাটা দিন, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় আর বেশি বাকি নেই। ঘড়ির কাঁটা বলছে আজকের মতন এখানেই যেন ইতি জানতে হবে। তবে মন খারাপ করবেন না, ফিরবো আবারও আগামী সপ্তাহে আপনার জন্য, আপনার সঙ্গে আড্ডা দিতে এই আড্ডা জাংশনে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ আমাদের এই ছোট্ট শ্রদ্ধাঞ্জলি আপনাকে নিয়ে গানের জলে গানের পুজো এখানেই সমাপ্তি ঘটল। তবে হেমন্ত মুখোপাধ্যায়ের সমাপ্তি হয়তো কোনোদিনই ঘটবে না, কারণ তিনি আমাদের হৃদয়ে বিরাজ করছেন চিরটাকাল, বিরাজ করবেন চিরটাকাল। ধন্যবাদ, ভালো থাকবেন।

0: বিষ্টু
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ঐতিহাসিক যুগে এদেরকে দেখলে মনে করা হতো যে এরা হচ্ছেন পৌরুষের প্রতীক, এবং বর্তমান যুগেও অনেকেই এদেরকে বেশ সমীহই করেন। এরা হলেন শিকারী, আগে হ্যাঁ হ্যাঁ শিকারী। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা জমতে চলেছে শিকারী এবং শিকারকে নিয়ে। এই শিকার এবং শিকারী একটা চিরকালীন ফ্যান্টাসি কিন্তু আমাদের বাঙালিদের। বেসিক্যালি আমরা যারা পাঠক সম্প্রদায় তারা এই শিকারের গল্প, বন জঙ্গলের গল্প পড়তে অত্যন্ত ভালোবাসি। তবে এই শিকারী ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এই বই খাতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই শিকারীকে নিয়ে বাস্তবেও এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

শিকার এবং শিকারি, এটা কতদিন ধরে এই আমাদের মানুষদের মধ্যে এক্সিস্ট করছেন এটা কিন্তু বলা যাবে না। তার কারণ হলো মানুষ সভ্যতার বা মানব সভ্যতার একদম শুরুর দিন থেকেই শিকার এবং শিকারীরা এক্সিস্ট করেন, একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে, যখন কিনা মানুষ ওই গুহার মধ্যে থাকতো প্রস্তর যুগে, তখনই কিন্তু এই শিকার এবং শিকারীরা মানব সভ্যতায় রীতিমতন এক্সিস্ট করতেন। তার কারণ হচ্ছে তখন শুধুমাত্র খাবার জোগাড় করার একমাত্র উদাহরণ বা একমাত্র ওয়ে ছিল হচ্ছে শিকার করা, আর সেই শিকার করতে করতেই মানুষজন একদম পাক্কা শিকারী হয়ে ওঠেন। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারী নিয়ে, আর এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের হারানো সুরের আড্ডাটা জারি থাকবে এই শিকার এবং শিকারী নিয়েই। সঙ্গে থাকুন।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রথমে ছিল এটা প্রয়োজন, পরবর্তীকালে এটা হয়ে যায় রিক্রিয়েশন। কিসের কথা বলছি? বলছি শিকারের কথা। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে মানব সভ্যতার একদম শুরুর দিকে, যখন কিনা মানুষ গুহায় থাকতো, তখন শিকার ছিল খাদ্য সংগ্রহের একমাত্র উপায়। পরবর্তীকালে মানব সভ্যতা যত এগিয়েছে, শিকার শুধুমাত্র খাদ্য সংগ্রহের উপায়ই ছিল না, সেটা পরবর্তীকালে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে পরিণত হয়েছিল। এমনকি রামায়ণ এবং মহাভারতীয় যুগেও কিন্তু আমরা শিকারের উল্লেখ পাই, যেখানে কিনা রাজা রাজরারা যেতেন শিকার করতে, তখন তাকে বলা হতো মৃগয়া, এবং সেটা একটা অন্যতম রিক্রিয়েশন। তাহলে ভাবুন, তোরেডিও বাংলানেট.কম এই হারানো সুরে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

এই মানব সভ্যতার ইতিহাসে যত আমরা শিকার করেছি বা যত আমরা শিকারীদের দেখেছি, তারা সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার করেছেন জানেন কি? শুনলে কিন্তু চমকে যাবেন। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো